আকাশবাণী শিলচর। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। আজ শনিবার 15ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 22ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 6ই জুন 2026 খ্রিস্টাব্দ।

0: তদন্তিন তুচ্ছ তৃণগুচ্ছবদ্ধ একতায় মত্ত মাতঙ্গী রাখি বাঁধিয়া হেলায় আচার্য সহস্রে গঠিত এবং মহাবৈব নিপ্রাণিত এই ত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারী এবং সেবকগণকে লইয়ায় এই সঙ্গীর গ্রন্থি সমরচিত। বাহিরে ইয়াদের প্রত্যেকের পৃথক পৃথক ব্যক্তিত্ব অস্তিত্ব থাকিল, অন্তরিহার এক এক মন এক প্রাণ এক ভাব এক মস্তিষ্ক এক শক্তি। ইহাদের সকলের সমগ্র দৃষ্টি এক লক্ষ্মীনিবদ্ধ, ইহাদের সকলের চরিত্র ওই আচার্যের একই মহান আদর্শেই সুগঠিত। সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করিয়ায় গ্রহ নক্ষত্রাদি সহসকক্ষে ভ্রাম্যমান, তেমনি সর্বনিয়ন্তার এই মানবলীলায় আচার্য কেন্দ্র করিয়ায় সংঘের এই ত্যাগী সন্ন্যাসীগণ বিরাজিত। সূর্যই যেমন সৌরজগতের প্রাণ অবলম্বন, তেমনি আচার্য স্বয়ং সংঘের এই ত্যাগী সন্ন্যাসীগণের প্রাণ একান্ত আশ্রয়। এই ত্যাগী সন্ন্যাসীগণ আচার্যের মহাভাবেই অনুপ্রাণিত এবং তাহার সহিত নিবিড়তরভাবে যুক্ত হয়ে তার বিরাট ব্যক্তিত্বের মধ্যেই যতই আপনাদের ক্ষুদ্র ব্যক্তিত্বকেই সর্বভাবে ডুবিয়া দিতে থাকেন, ততই তাহার একদিকে যেমন ওই মহান আধ্যাত্মিক শক্তির অধিকারী হন, অপরদিকে তেমনি তাহারা ভেদ বৈষম্য বিস্মৃত হইয়া পরস্পর যুক্ত মিলিত হন। তখন সমগ্র সংঘটি একটা বিরাট আধ্যাত্মিক শক্তি উৎপাদক যন্ত্রস্বরূপ। আচার্য স্বয়ং সেই যন্ত্রের পরিচালক, সংঘের ত্যাগী সেবকগণ যন্ত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। ওঙ্কার যেমন নিখিল শব্দরাশির আশ্রয় উৎপত্তি ভূমি, তেমনি সকল আদর্শের মূল সমন্বয়ে প্রাপ্ত ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য এ অভিনব বিশ্বগ্রাসী আদর্শই সংঘের অবলম্বন ও বিশ্বমানবীর মহামুক্তির পথে পথনির্দেষ্টা। সঙ্গ উদাত্ত কণ্ঠে সমগ্র ভারতকেই তথা সমগ্র জগৎকেই অধিকারী নির্বিশেষেই আহ্বান করিতেছি সঙ্গের আশ্রয় গ্রহণপূর্বক মহামুক্তি সাধনায়। ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সর্ববিধ সাধনার অগ্রসর হইতে বিশ্বমানব যে কোনো ধর্মাবলম্বী যে কোনো মতাবলম্বী যে কোনো জীবিকা বৃত্তিধারী ধনী নির্ধন গৃহী সন্ন্যাসী সকলেই সার্বজনীনভাবে যে কোনো উপায়ে সাক্ষাৎ বা পরোক্ষরূপেই সংঘনেতা সঙ্গশক্তি বা সঙ্গমৃত ভাব বা সঙ্গনুষ্ঠিত কর্মীর সংস্পর্শে আসিলেই তার ভাব চিন্তা জ্ঞানের দ্রুততম বিকাশ প্রাপ্ত হইবে।
1: স্বামী প্রণবানন্দজি মহারাজের রচনা থেকে পাঠ শুনলেন অমৃতবাণী অনুষ্ঠানে আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানের প্রথম শিল্পী দীপঙ্কর চট্টোপাধ্যায়।

গানটি শুনলেন মহেশ রঞ্জন সোমের কণ্ঠে। অনুষ্ঠানের শেষ গানটির শিল্পী নরেশ মালহোত্রা।

ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা আজ এখানেই শেষ হল আকাশবাণী শিলচর। এবারে শুনবেন ক্ষেতে খামারে।

কৃষক ভাই বোনেরা, ফসলের শত্রুকীট পতঙ্গ দমনে রাসায়নিক কীটনাশকের ব্যবহার চলে আসছে দীর্ঘদিন থেকে। এই রাসায়নিক কীটনাশক প্রয়োগ বর্তমানে সুবিধার চেয়ে অসুবিধাই দেখা যাচ্ছে বেশি। অভিজ্ঞ চাষি ভাই বোনেরা নিজের এই বাস্তব ক্ষেত্রে এই অসুবিধাগুলি উপলব্ধি করছেন। রাসায়নিক কীটনাশকের দাম দিন দিন বেড়ে চলেছে দ্রুতগতিতে। ক্ষুদ্র প্রান্তিক চাষি ভাই বোনদের পক্ষে রাসায়নিক কীটনাশক সংগ্রহ করা প্রায় দুঃসাধ্য হয়ে পড়েছে। তাছাড়া ধারাবাহিক ও অপরিমিতভাবে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে কীটপতঙ্গরা কীটনাশক সহনশীল হয়ে পড়ছে, যার ফলে উচ্চমূল্যে কীটনাশক ক্রয় এবং ব্যবহার করে কীটপতঙ্গকে নিয়ন্ত্রণ করা আর সম্ভব হচ্ছে না। কীটনাশক প্রয়োগের ফলে ফসল অল্প বিস্তর বিষাক্ত হয়ে পড়ে। সেই বিষাক্ত ফসল খেয়ে মানবদেহে সৃষ্টি হচ্ছে নানা রকম জটিল রোগ। কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে যে সমস্ত সতর্কতা ও বিধিনিষেধ পালন করার সুপারিশ করা হয়েছে, বাস্তব ক্ষেত্রে কিন্তু তা পালন করা হচ্ছে না বা পালন করা সম্ভব হচ্ছে না বলেই এরকম পরিস্থিতির উদ্ভব হচ্ছে। প্রকৃতির উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে সুসংগত উপায়ে ক্ষতিকারক কীট পতঙ্গ দমন

নির্মূলের চেষ্টা করা হচ্ছে। বিজ্ঞানীরা এ ব্যাপারে সফলও হয়েছেন অনেক ক্ষেত্রে। কেরোসিন ও সাধারণ সাবান দিয়ে প্রস্তুত মিশ্রণ দিয়ে কীট পতঙ্গ দমন ব্যবস্থা এই প্রচেষ্টারই শুভ ফল। বিশেষ করে ফসলের রস শোষণকারী পোকা দমনের পক্ষে এই মিশ্রণ খুবই কার্যকরী। কেরোসিন ও সাবান দিয়ে কীটনাশক মিশ্রণ তৈরির পদ্ধতি বুঝছি। প্রথমে 500 গ্রাম সাধারণ সাবান 4.5 লিটার গরম জলে গুলে নেবেন। সাবানগুলো গরম জল ঠান্ডা হবার পর তাতে 9 লিটার কেরোসিন মিশিয়ে কাঠি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন কেরোসিন যেন সাবানগুলো জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এই মিশ্রণ এখন প্রতি লিটার চলে 100 মিলিলিটার অর্থাৎ 4 চামচের হিসেবে 20 চামচ মিশিয়ে ফসলের রস শোষণকারী পোকার বিরুদ্ধে প্রয়োগ করতে পারেন। এতে ফসলের কোনো বিষক্রিয়ার সৃষ্টি হবে না, দূষিত হবে না পরিবেশ, প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হবে না। চুষি পোকা বা থ্রিপস বাদামি ও সাদা পিঠ বাদামি শোষক পোকা, জিসিট বা শ্যামা পোকা, গান্ধী পোকা এবং সবচেয়ে মারাত্মক জাব বা ঝাঁইয়া পোকারা ফসলের রস শোষণ করে। কৃষক ভাই বোনেরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিশেষ করে বরবটি যাকে আমরা রামাইশ বলে থাকি, এতে গান্ধী পোকার উপদ্রব সবসময়ই হয়ে থাকে। ঝাইয়া পোকার আক্রমণ সারা বছর ধরে সব রকমের ফসলে একরকম প্রায় নিয়মিতভাবে হয়। তাই বলছিলাম আপনাদের এ সময়ে বিষাক্ত রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করে নিজেরাই এ নিরাপদ কীটনাশক তৈরি করে ব্যবহার করতে পারেন। প্রয়োজন হলে এই মিশ্রণ তৈরির ব্যাপারে কৃষি বিভাগের পরামর্শ আপনারা নিতে পারেন।

এতক্ষণ লোকগীতি শুনলেন রীতানাথের পরিবেশনায়, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত। সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা। শ্রীকান্ত আচার্যর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1টায়। সকাল 8:40 নজরুলগীতির শিল্পী অনসূয়া মুখোপাধ্যায়। হিন্দি ছবির গান শুনতে পাবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12টা, রাত 7:15 ও 8:20। সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত অজয় পোহনকারের কণ্ঠে খেয়াল ও ঠুমরি শুনবেন। সকাল 9:30 এ অনুষ্ঠানে ইন্দ্রনীল ভট্টাচার্যের সেতারবাদন শুনবেন। বাংলা ছবির গান বেলা 10টা ও সন্ধ্যে 6:15। বেলা 11টায় গজল শুনবেন গোলাম আলীর কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন মহুয়া চৌধুরী। এর অব্যবহিত পরেই রীতানাথ ও নিবেদিতা গুপ্তর পরিবেশনায় শুনবেন লোকগীতি। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শোনা যাবে বেলা 12:30। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর 1:40। এতে হাইলাকান্দির শ্রী কিষাণ সারদা কলেজের প্রাক্তন অধ্যাপক বরুণ কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎকার শুনবেন। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সুবল দত্তের দোতারা বাদন শুনবেন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা, এতে গ্রীষ্মকালীন ফসলের যত্ন নিয়ে

বলবেন বিমলেন্দু রক্ষিত। রাত আটটায় শ্যামা সঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত আটটা তিরিশ মিনিটে লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি শুনবেন পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত নটা পনেরো মিনিটে। রাত দশটায় শুনবেন সমবেত সঙ্গীত শিক্ষার আসর, এর অব্যবহিত পরেই শুনতে পাবেন দেশাত্মবোধক গান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, আজ থেকে আকাশবাণী শিলচরের উদ্যোগে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627792779 এই নম্বরে। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী দশই জুন বুধবার রাত সাড়ে নটায়। ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ শনিবার, 22শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 6ই জুন 2026 খ্রিস্টাব্দ। আসুন প্রথমে দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় 6ই জুন অর্থাৎ আজকের দিনটি। 1674 সালে আজকের দিনে শিবাজি রায়গড় দুর্গের সিংহাসনে আরোহণ করেন, আরোহণ করে ছত্রপতি উপাধি গ্রহণ করেন। আজকের দিনে 1919 সালে ব্রিটিশ বিশিষ্ট শিক্ষাবিদ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী দেহত্যাগ করেন। 1983 সালে আজকের দিনে কলকাতা দূরদর্শন থেকে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি সম্পর্কে শুনলেন, এবারে আজকের প্রসঙ্গ। 60-এর দশকের মাঝামাঝি সময়ে বাংলা সাহিত্যে যে কয়েকজন সম্ভাবনাময় প্রতিবাদী কবির আবির্ভাব ঘটেছিল, হুমায়ুন কবির তাঁদের অন্যতম। তাঁর গবেষণার বিষয় নির্বাচন থেকেই তাঁর প্রগতিশীল মননের পরিচয় পরিস্ফুট হয়। 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করার পর তিনি বাংলা একাডেমি গবেষণা বৃত্তি লাভ করেন এবং সাম্প্রতিক জীবন চৈতন্য এবং জীবনানন্দ দাশের কবিতা নিয়ে গবেষণা করেন। 1972 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন। সেই বছরই গোপন রাজনৈতিক কার্যকলাপের জন্য সরকারের রোষানলে পড়েন এবং গ্রেফতার বরণ করেন।

কবির পূর্ব বাংলার সর্বহারা পার্টি গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন। 1971 সালে লেখক সংগ্রাম শিবির প্রতিষ্ঠায় সক্রিয় ছিলেন। পরবর্তী সময়ে এই সংগঠনেরই নাম হয় বাংলাদেশ লেখক শিবির। কুসুমিত ইস্পাত কবি হুমায়ুন কবিরের 74টি কবিতা সম্বলিত কাব্যগ্রন্থ। 60-এর দশকের কবিতায় কবিদের দৃষ্টিভঙ্গি, জীবন অভিপ্সা, নান্দনিকতার নানা অনুষঙ্গ বাংলা কবিতাকে ঋদ্ধ করে তুলেছিল। কুসুমিত ইস্পাত কাব্যগ্রন্থ এরই স্মারক। 1985 সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় হুমায়ুন কবির রচনাবলী, তাতে বহু অগ্রন্থিত কবিতা স্থান পায়। কবিতা ছাড়াও হুমায়ুন কবির কিছু প্রবন্ধ এবং গল্পও লিখেছেন। জীবনানন্দ সম্পর্কিত প্রবন্ধাবলীর পাশাপাশি লিখেছেন সাহিত্য ও সমাজ সম্পর্কে বেশ কিছু প্রবন্ধ। অত্যন্ত পরিতাপের বিষয়, 1972 সালে আজকের মতো 6 জুন তিনি ঢাকায় আততায়ীর গুলিতে নিহত হন।

0: গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আধারে আলো গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: অদৃষ্টের বিড়ম্বনে আজ সত্য স্নান করে একখানা গরদের কাপড় পরিয়াছিল। যে লোকটা হারমোনিয়াম বাজাইতেছিল তাহার কতকটা কাণ্ডজ্ঞান ছিল। সে সহানুভূতির স্বরে কহিল, কেন বেচারাকে মিছিমিছি সঙ্গ সাজাচ্ছ? নিজলি হাসিতে হাসিতে বলিল, বা মিছিমিছি কিসে? ও সত্যিকারের সঙ্গ বলেই তো এমন আমাদের দিনে ঘরে এনে তোমাদের তামাশা দেখাচ্ছি। আচ্ছা মাথা ঘাস কাবু, সত্যি বলতো ভাই, কি আমাকে তুই ভেবেছিলি? নিত্য গঙ্গা স্নানে যাই, কাজেই ব্রাহ্মণ নই, মুসলমানও খ্রিস্টানও নই, হিঁদুর ঘরের এত বড় থাঁড়ি মেয়ে, হয় সধবা নয় বিধবা, কি মতলবের চুটি।

0: পিড়িতে করছিলি বলতো? বিয়ে করবি বলে না ভুলিয়ে নিয়ে লম্বা দেবী বলে? ভারী একটা হাসি উঠিল। তারপর সকলে মিলে কত কথাই বলিতে লাগিল। সত্য একটিবার মুখ তুলিল না, একটা কথার জবাব দিল না। সে মনে মনে কি ভাবিতেছিল তা বলিবই বা কি করিয়া, আর বলিলে বুঝিবেই বা কে? থাকসে, বিজলি সহসা চকিত হইয়া উঠিয়া দাঁড়াই বলল, বা বেশ তো, আমি যা ক্ষেমা শিখে যা, বাবুর খাবার নিয়ে স্নান করে এসেছেন। বা আমি কেবল তামাশাই করছি যে, বলিতে বলিতে তাহার অনতিকাল পূর্বের ব্যঙ্গবিদ্রুপ বজ্রতপ্ত কণ্ঠস্বর অকৃত্রিম সস্নেহ অনুতাপে যথার্থই জুড়াইয়া গেল। খানিক পরে দাসী একতলা খাবার আনিয়া হাজির করিল। বিজলি নিজের হাতে লইয়া আবার হাঁটু গাড়িয়ে বসিয়া বলিল, মুখ তোলো, খাও। এতক্ষণ সত্য তাহার সমস্ত শক্তি এক করিয়া নিজেকে সামলাইতেছিল, এইবার মুখ তুলিয়া শান্তভাবে বলিল, আমি খাব না। কেন, যাত যাবে? আমি হাড়িটা মুচি। সত্য তেমনি শান্ত কণ্ঠে বলিল, তাহলে খেতুম, আপনি যাতাই। বিজলি খিলখিল করিয়া হাসিয়া বলিল, হাবু বাবু ছুরি ছুরা চালাতে জানেন দেখছি, বলিয়া আবার হাসিল। কিন্তু তাহার শব্দ মাত্র হাসি নয়, তাই আর কেহ সে হাসিতে যোগ দিতে পারিল না। সত্য কহিল, আমার নাম সত্য, হাবু নয়, আমি ছুরি ছুরা চালাতে কখনো শিখিনি, কিন্তু নিজের ভুল টের পেলে শুধরাতে শিখেছি। বিজলি হঠাৎ কি কথা বলিতে গেল, কিন্তু চাপিয়া লইয়া শেষে কহিল, আমার ছোঁয়া খাবি না? না। বিজলি উঠিয়া দাঁড়াইল। তাহার পরিহাসের স্বরে এবার তীব্রতা মিশিল, জোর দিয়া কহিল, খাবেই, এই বলছি তোমাকে, আজ না হয় কাল, না হয় দুদিন পরে খাবেই তুমি। সত্য খাট নাড়িয়া বলিল, দেখুন ভুল সকলেরই হয়, আমার ভুল যে কত বড় তা সবাই টের পেয়েছে, কিন্তু আপনারও ভুল হচ্ছে, আজ নয়, আগামী জন্মেও নয়, কোনো কালেই আপনার ছোঁয়া খাব না। অনুমতি করুন আমি যাই, আপনার নিঃশ্বাসে আমার রক্ত শুকিয়ে যাচ্ছে। তাহার মুখের উপর গভীর ঘৃণার এমনি সুস্পষ্ট ছায়া পড়িল যে তাহা এই মাতালটার চক্ষু এড়াইল না। সে মাথা নাড়িয়া কহিল, বিজলি বেবি, আরসি কিছু রহস্য নিবেদনম, যেতে দাও যেতে দাও, সকালবেলার আমোদটাই ও মাটি করে দিলে।
1: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে দেখে নেওয়া যাক কি কি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোয়। এক মাসের টানাপোড়েন, জল্পনা কল্পনা ও রাজনৈতিক হিসেব নিকেশের পর অবশেষে কাল সম্প্রসারিত হল হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা। গুয়াহাটি খানাপাড়ার জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে অনুষ্ঠিত ওই শপথ গ্রহণের খবরেই আজ বরাক উপত্যকার সবকটি বাংলা পত্রিকা সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বার্তালিপি লিখেছে, শপথে বৈচিত্র্যের ভাষা, আরও কাজের অঙ্গীকার মন্ত্রীদের। গতিতে ছাপা হয়েছে, কৌশিক কৃষ্ণেন্দু সহ বারো জনের মন্ত্রগুপ্তির শপথ। সাময়িক প্রসঙ্গের শিরোনাম, হিন্দিতে কৌশিক, বাংলায় শপথ নিলেন কৃষ্ণেন্দু। টিম হেমন্তের বারো মন্ত্রীর শপথ, চার নতুন মুখ। নববার্তা প্রসঙ্গ জানিয়েছে, বহুভাষিক চরিত্র তুলে ধরে মন্ত্রীদের শপথ। যুগসংঘের প্রতিবেদন, বিমল বরা সংস্কৃতে, নয় মন্ত্রী অসমীয়ায়। আনন্দ উচ্ছ্বাসে শপথ বারো মন্ত্রীর। সঙ্গে রয়েছে দুর্নীতি, বিশ্বজিৎ মন্ত্রী করায় প্রশ্ন কংগ্রেসের। মরাং ও মটক সম্প্রদায়ের প্রতিনিধিদের নবগঠিত মন্ত্রিসভায় স্থান না দেওয়া এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তফসিলি জনজাতি মর্যাদার দাবিতে কাল থেকে শুরু হয়েছে 48 ঘন্টার বন্ধ। এতে ব্যাপকভাবে ব্যাহত ডিব্রুগড় ও তিনসুকিয়ার জনজীবন। সংবাদ যুগসংঘের বার্তালিপিতেও রয়েছে এই খবর। ফরেনার্স ট্রাইব্যুনালে বিদেশি ঘোষিত দুই মহিলার বহিষ্কারে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট, লিখেছে যুগসংঘ বার্তালিপি। গতিতে ছাপা হয়েছে, চার ঘোষিত অবৈধ বিদেশির প্রত্যর্পণে সুপ্রিম স্থগিতাদেশ। স্বামী প্রসঙ্গের অ্যাঙ্কার স্টোরি, কেন্দ্র রাজ্য ও নির্বাচন কমিশনের কাছে জবাব তলব। গতিদৈনিকের আরো কিছু উল্লেখযোগ্য খবর। নয়া মন্ত্রীদের দপ্তর বন্টন, সাত দিন সময় চাইলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা 2% বৃদ্ধি। অগ্নিদগ্ধ হয়ে ঝালুকবাড়িতে একই পরিবারের চারজনের মৃত্যু। বার্তালিপি জানিয়েছে, বার্লো ডিএ বিধায়ক তহবিল বেড়ে বছরে দেড় কোটি টাকা।

মব লিঞ্চিংয়ের ভাইরাল ভিডিওয়ে ছড়াচ্ছে উত্তেজনা, আটক দুই। মেডিকেলে অস্ত্রোপচার করে বের করা হল এয়ার গানের কার্তুজ, ময়দানে কংগ্রেসী বিধায়করা। সাময়িক প্রসঙ্গের খবর, তরঙ্গ ও কৃষ্ণকমল মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব। বার্মিজ সুপারি চাম্পাইয়ের ইডি অভিযানে উঠে এল শিলচরের কজন ব্যবসায়ীর নাম। 2013 থেকে 2025 970 কোটিরও বেশি টাকার লেনদেন। যুবসংঘের আরো কিছু উল্লেখযোগ্য খবর, বদরপুরের নাম বদলের তরজা, বদুয়া লাগবে মুখ্যমন্ত্রীকে আজমল, দিল্লিতে বাঙালি অধ্যাপিকার রহস্য মৃত্যু। নববার্তা প্রসঙ্গের খবর, ডিব্রুগড়কে ঘিরে দ্বিতীয় রাজধানী অঞ্চলের রূপরেখা, ডিএ বৃদ্ধিতে সিলমোহর রাজ্যমন্ত্রী সভার। খেলার পাতায় যুবসংঘের প্রতিবেদন, আজ আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরু ভারতের, পন্থেই বিশ্বাস সুদর্শনের পক্ষে গম্ভীর, ভারতীয় ক্রিকেটে সূর্যাস্ত শুরু শ্রেয়স যুগ। গতিদৈনিকের ক্রীড়া প্রতিবেদন, বিশ্বকাপের প্রস্তুতিতে ধাক্কা ফ্রান্স স্পেনের, আইভরি কোস্টের কাছে হার এমবাপেদের, ইরাক আটকে দিল ফুয়েন্তের দলকে। বিদেশি লিগে খেলতে অবসরের হিড়িক, কড়া নিয়মের পথে বোর্ড। বাতালিপি জানিয়েছে, শিলচরে এএফ এর ডি জোন বৈঠকে আন্তঃজেলা টুর্নামেন্ট আয়োজনের দাবি। শিলচরে রেফারিং এ শূন্যতার কথা মনে করালেন হীরেন গগৈ, ফুটবল রেফারি ওয়েলফেয়ার কমিটির তিন দিনের ওয়ার্কশপ শুরু। এবং সামগ্রিক প্রসঙ্গের ক্রীড়া প্রতিবেদন, দ্বিতীয়বার মন্ত্রিত্ব পাওয়ায় কৃষ্ণেন্দু পালকে শুভেচ্ছা শ্রীভূমি ডিএসএল, বি ডিভিশনে সহজ জয় মর্নিং ক্লাবের। এবারে দেখে নিচ্ছি পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। দৈনিক সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয় শিরোনাম, জিডিপির ঝলকানি ও অর্থনীতির বাস্তবতা। নববার্তা প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, আন্দোলন তো স্বতঃসিদ্ধ। যুবসংঘ তাদের সম্পাদকীয় শিরোনাম লিখেছে, সচেতনতায় ঘাটতি। বার্তালিপি দৈনিকের সম্পাদকীয় শিরোনাম, ভাঙন। এবং গতি দৈনিকের সম্পাদকীয় শিরোনাম, অগ্নিকাণ্ডগুলি থেকে এখনো আমরা শিক্ষা নিলাম না। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময় আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।

দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। আজ থেকে আকাশবাণী শিলচরের উদ্যোগে শুরু হতে চলেছে একটি ফোনের অনুষ্ঠান ডাক্তারের দরবারে। বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627799 এই নম্বরে। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 10ই জুন বুধবার রাত 9:30 মিনিটে। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী শিলচর স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 7:24। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গতকাল দমন ও সুরাতে 20,000 কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারত এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আর জাপানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকারও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন, ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দারিদ্রের জন্য কল্যাণমূলক প্রকল্পের অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
1: ভারত 7.7% की ग्रोथ रेट हासिल की है और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है।
0: এর আগে শ্রী মোদী গুজরাতের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশাল ভূমিকা পালন করতে

প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। তিনি জনগণকে ভাইব্রেন্ট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্যখাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জুন মাস পর্যন্ত সারা দেশ জুড়ে প্রায় 9.5 লক্ষের বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিকে মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের উপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয় তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। সিপিআই বা উপভোক্তা মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করা হয়েছে। অন্যদিকে প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে শীর্ষ ব্যাংক। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত আনা হয়েছিল 3567 জন ভারতীয়কে। আইনি অভিবাসনকে কোন রকম ব্যবহার না করে বেআইনি অভিবাসন ঠেকাতে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, দেশে বেআইনিভাবে কেউ বসবাস করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত আইন রয়েছে। অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, এক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যবস্থায় ভারত এদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকেই দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির কানালের সঙ্গে বৈঠক করবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ প্রধান প্রধান ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে। নেপালের বিদেশমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফর করছেন। ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নো 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার আগামী 5 বছরে সামুদ্রিক পণ্য রপ্তানি বর্তমানে 800 কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে 3000 কোটি মার্কিন ডলার করার লক্ষ্য নির্ধারণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 দিনব্যাপী জাতীয় সামুদ্রিক খাদ্য রপ্তানি কর্মশালায় মন্ত্রী বলেন, ভারত গত 3.5 বছরে রেকর্ড 9টি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। তিনি বলেন, এই চুক্তিগুলি 38টি দেশে ভারতীয় পণ্যের পথ সুগম করেছে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটে যাওয়ার কথা। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরমে 3 প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী বলেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানির সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে ফ্লেক্স ফিউয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী পুরী এটিকে ভারতের পরিবেশ বান্ধব ও স্থিতিশীল জ্বালানির দিকে যাত্রার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। মন্ত্রী ঘোষণা করেন, E85 জ্বালানির দাম সাধারণ E20 জ্বালানির থেকে লিটার প্রতি প্রায় 20 টাকা কম হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখ অনুষ্ঠিত হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, 1947 সালে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিট বালতিস্তান সহ সমগ্র জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এ ধরনের প্রচেষ্টা সেদেশের অবৈধভাবে দখল করা অঞ্চলগুলিতে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা ধরনের মতো মৌলিক সমস্যাগুলিকে আড়াল করতে পারবে না। এদিকে পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনিনী হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই এসইও 57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই বিমানটি যৌথভাবে ভারতে উৎপাদনের আহ্বানও জানিয়েছেন তিনি। সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করার সময় পুতিন বলেন, মস্কো এসইও 57 বিমান কর্মসূচিতে নতুন দিল্লিকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী। পুতিন সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট হার্ডওয়্যার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্ল্যাটফর্মেও ভারতের সঙ্গে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতীয় শান্তিরক্ষা মেজর অভিলাষা বারাককে 2025 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তী বাহিনীতে ভারতীয় বাহিনীর হয়ে কর্মরত মেজর বারাককে আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হয়। ইরানের 4টি ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে সেদেশের সামুদ্রিক রেডার ব্যবস্থাপনায় আঘাত এনেছে। মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর সেন্টকম জানিয়েছে, পরবর্তী হামলা প্রতিরোধে তারা ইরানকে ইরানের গোরুক এবং কেশম দ্বীপে এই আঘাত এনেছে। এর ফলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে শান্তি চুক্তির পথ আরও কঠিন হল বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গতকাল সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, আপাতত এ ধরনের বৈঠকের কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: বিশ্বের জন্য জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে পরিবর্তন সহ্য করবে না। তিনি বলেন, সীমা সুরক্ষা শক্তিশালী করতে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজে অগ্রাধিকার দেওয়া হবে। ত্রিপুরায় নতুন করে 119 কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভায় স্থান লাভ করা 12 জন মন্ত্রী গতকাল শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে 11 জন ভারতীয় জনতা পার্টির এবং 1 জন অসম গণ পরিষদ দলের। সম্প্রসারিত মন্ত্রিসভায় বরাক উপত্যকার 2 জন, লক্ষ্মীপুর বিধানসভা আসনের কৌশিক রায় এবং পাথারগান্দির কৃষ্ণেন্দু পাল সহ গোলকগঞ্জের অশ্বিনী রায় সরকার, ঢেকিয়াজুলির অশোক সিংহল, টিংখং এর বিমল বড়া, তামুলপুরের বিশ্বজিৎ দৈমারী, নলবাড়ির জয়ন্ত মল্লবড়ুয়া, কলিয়াবরের বিধায়ক কেশব মহন্ত, মঙ্গলদৈর নীলিমা দেবী, জাগিরোডের পীযূষ হাজারিকা, ধেমাজির ডাক্তার রণজ পেগু এবং ডিমোর সুশান্ত বরগোহাই রয়েছেন। গৌহাটি খানাপাড়ার জ্যোতিবিষ্ণু আন্তর্জাতিক কলামন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে এনডিএ মিত্রজোটের মন্ত্রী ও বিধায়ক তথা দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর মন্ত্রী কৌশিক রায় বলেন,
2: ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়ার দ্বিতীয়টো কার্যকালক দ্বিতীয়বার মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করা সৌভাগ্য হয়েছে। মই তেওঁক ধন্যবাদ জানাও, অসমৰ ৰাইজৰ আশীর্বাদ বিচাৰিছো, আশীষ বিচাৰিছো যে অহা দিনত যাতে ভালকে কাম কৰিব পাৰে। যি বিভাগৰ দায়িত্ব মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া দিব, সেই বিভাগে যাতে ভালকে কাম কৰিব পাৰে।
1: শপথ গ্রহণের পরই হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গঠিত সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। লোকসেবা ভবনে অনুষ্ঠিত বৈঠকের পর মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা এক সাংবাদিক সম্মেলনে অংশ নেন। তিনি জানান যে ক্যাবিনেট রাজ্য সরকারের সকল কর্মচারীর মহার্ঘ ভাতা 58% থেকে বৃদ্ধি করে 60% করার ক্ষেত্রে অনুমোদন

0: অনুমোদন জানিয়েছে। সেই সঙ্গে বিধায়ক উন্নয়ন তহবিলের এবছর 1.5 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং আগামী অর্থবছর থেকে এই তহবিল 2 কোটি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান যে আগামী 6 জুলাই থেকে 21 দিনের জন্য বিধানসভার বাজেট অধিবেশন আরম্ভ হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, বাজেট গৃহীত হবার পর 1 আগস্ট থেকে রাজ্য সরকারের প্রতিটি প্রকল্প পুনরায় নিয়মিতভাবে কার্যকর হবে। উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ের অধীন রূপায়িত সরকারি প্রকল্পসমূহের সুবিধা লাভ করার জন্য ছাত্রছাত্রীদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এ সম্পর্কে উচ্চশিক্ষা সঞ্চালকালয় থেকে বিশ্ববিদ্যালয়গুলির পঞ্জীয়ক এবং মহাবিদ্যালয়গুলির অধ্যক্ষদের কাছে পত্র প্রেরণ করা হয়েছে। পত্রে উল্লেখ করা হয়েছে যে মাসুল রেহাই প্রকল্প, মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প এবং নিযুত বাবু প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। সে অনুসারে ছাত্রছাত্রীদের বৈধ আধার কার্ড সম্পর্কিত তথ্য সমর্থ পোর্টালে অন্তর্ভুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়াও আধার কার্ড না থাকা ছাত্রছাত্রীদের খুব শীঘ্রই আধার কার্ড প্রস্তুত করার বিষয়টি নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল উধারবন্দের আরকাটিপুর এবং দয়াপুর অঞ্চলে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মান সড়কের ক্ষতিপূরণের অর্থ আত্মসাত করার উদ্দেশ্যে ক্ষেতের জমিতে নির্মিত অবহিত ঘর ভাঙার জন্য এই অভিযান আরম্ভ করা হয়েছে। গতকালের উচ্ছেদ অভিযানে 20টিরও অধিক বুলডোজার ব্যবহার করে 100 অবৈধ ঘর ভাঙা হয়েছে। এই উচ্ছেদ অভিযান সফল করতে প্রায় 1000 পুলিশ কর্মী ও সিআরপিএফ এর জওয়ান মোতায়েন করা হয়েছিল। প্রাক্তন সৈনিকদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সমাধানের উদ্দেশ্যে গতকাল হাইলাকান্দির জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্ভা দেবীর পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে জেলা সৈনিক বোর্ডের কর্মকর্তা কর্নেল অখিলেশ যাদব, এসএসপি কার্যালয়ের আধিকারিকগণ, চক্র আধিকারিক এবং অন্যান্য বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে জেলা সৈনিক বোর্ডের কার্যালয়ের রক্ষণাবেক্ষণ, কয়েকটি ওয়ার্ডে জমা জলের সমস্যা, শহরের রেল ক্রসিং এর সামনে যানজট ইত্যাদি বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা সহ যানজট নিয়ন্ত্রণ এবং জেলা বিপর্যয় মোকাবিলা অভিযানে সহায়তা করার জন্য নিবন্ধিত জেলা সৈনিক বোর্ডের স্বেচ্ছাসেবকদের নিয়োজিত করার প্রস্তাব দেওয়া হয়। শ্রীভূমির কৃষি বিজ্ঞান, জেলা কৃষি বিভাগ ও আসাম কৃষি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি এবং জলবায়ু সহনশীল চাষাবাদের প্রতি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল শ্রীভূমির গর্দারাশি ও কেশর কাপন গ্রামে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে ক্ষেত বাঁচাও অভিযান এবং বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এবারের মূল বিষয়বস্তু ছিল প্রকৃতির প্রেরণায় জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য। এ উপলক্ষে আয়োজিত সচেতনতা সভায় আসাম কৃষি বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের বিজ্ঞানী ডক্টর এম আর চৌধুরী কৃষকদের উদ্দেশ্যে জানান যে জলবায়ু পরিবর্তনের প্রত্যাহ্বান মোকাবিলায় টেকসই ও আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদের কোন বিকল্প নেই এবং সেই রূপান্তরে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গর্দারাশি গ্রাম পঞ্চায়েতের সভাপতি মৌসুম দাস, কৃষি বিজ্ঞানী ডক্টর জে সনোয়াল, সহকারী কৃষি পরিদর্শক বিদ্যুৎ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে একটি সবুজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পরিবেশ রক্ষা ও টেকসই কৃষির প্রসারে শপথ গ্রহণ করা হয়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ শেষ হলো, পরবর্তী সংবাদ রাত 7:45।
1: আকাশবাণী শিলচর, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে, শিল্পী গান আবারও শুনতে পাবেন আজ দুপুর একটায় আকাশবাণী শিলচর। এবারে আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন অনসোয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে। হিন্দি ছবির গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00, রাত 7:15 ও 8:20। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও ঠুমরি শুনবেন পণ্ডিত অজয় পোহনকারের কণ্ঠে। সকাল 9:30 অনুষ্ঠানে ইন্দ্রনীল ভট্টাচার্যের সেতার বাদন শুনবেন। বাংলা ছবির গান শোনা যাবে বেলা 10:00 ও সন্ধ্যে 6:15। বেলা 11:00 গজল শুনবেন গোলাম আলীর কণ্ঠে। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন মহুয়া চৌধুরী। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন রীতা নাথ ও নিবেদন।

দীতা গুপ্তের পরিবেশনায়। এছাড়া রাত 9:30 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:30 অনুষ্ঠান বর্ণালী, প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনতে পাবেন দুপুর 1:40। এতে হাইলাকান্দির শ্রী কিষাণ সারদা কলেজের প্রাক্তন অধ্যাপক বরুণ কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎকার শুনবেন। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সুবল দত্তের দোতারা বাদন শুনবেন। বিকেল 5:05 মণিপুরী

রাত আটটায় শ্যামাসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত আটটা তিরিশ মিনিটে লঘু শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে ঠুংরি শুনবেন পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত নটা পনেরো মিনিটে। রাত দশটায় সমবেত সঙ্গীত শিক্ষার আসর, এর অব্যবহিত পরেই শুনবেন দেশাত্মবোধক গান। আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিলাম। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা, আজ থেকে আকাশবাণী শিলচরের উদ্যোগে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627792779 এই নম্বরে। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 10 জুন বুধবার রাত নটা তিরিশ মিনিটে। আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে প্রভাতী সংবাদ এবং এরপর শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

আকাশবাণী শিলচর। এখন নজরুলগীতি শুনবেন অলসুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে।

নজরুল গীতি শুনলেন অনসূয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন মেরে হামদাম মেরে দোস্ত ছবি থেকে, গেয়েছেন মোহাম্মদ রফি।

মৌসুম ছবিতে লতা মঙ্গেশকরের গাওয়া এই গানখানির সঙ্গে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন প্রথমে বিলাস খানি তৈরির আগে খেয়াল এবং পরে সিন্ধু ভৈরবীর আগে ঠুংরি শুনবেন পণ্ডিত অজয় পোহনকারের কণ্ঠে। প্রথমে রাগ বিলাস খানি তৈরি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে বিলাস খানি তরী রাগে খেয়াল এবং পরে সিন্ধু ভৈরবী রাগে ঠুংরি শুনলেন পণ্ডিত অজয় পোহনকারের কণ্ঠে। আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে বসন্ত মুখারী রাগে ইন্দ্রনীল ভট্টাচার্যের সেতার বাদন শুনবেন।

বসন্ত মুখার্জির আগে ইন্দ্রনীল ভট্টাচার্যের সেতার বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা।

আগে ইন্দ্রনীল ভট্টাচার্যের সেতার বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের উত্তর পেতে ফোন করুন 2627792779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। এখন বিভিন্ন বাংলা ছবিতে মান্নাদের গাওয়া গান শুনবেন। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন নিশি ভোর ছবি থেকে।

গানটি শুনলেন চিরদিনের ছবি থেকে। আপনারা বিভিন্ন বাংলা ছবিতে মান্নাদের গাওয়া গান শুনছেন। শিল্পীর কণ্ঠে এবারের গানটি শুনবেন তিন ভুবনের পারে ছবি থেকে।

ছবি জীবন মৃত্যু, এই গানটিতে মান্না দের সঙ্গে সহশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

মান্নাদের কণ্ঠে অনুষ্ঠানের শেষ গানখানি শুনবেন। চৌরঙ্গী ছবি থেকে।

এতক্ষণ বিভিন্ন বাংলা ছবিতে মান্নাদের গাওয়া গান শুনলেন আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

আকাশবাণী শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথমে কিসমত ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে একটি হিন্দি গান।

এত সময় শুনলেন উদিত নারায়ণ ও আলকা ইয়াগনিকের কণ্ঠে লাগান ছবি থেকে। এবারে শুনবেন ছবি লাগে রাহো মুন্না ভাই থেকে সোনু নিগম ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গান। এবারে শুনবেন ভো কণ্ঠে ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: আমার নাম শর্মিলা বিশ্বাস। আমি জন্ম এবং কর্মসূত্রে শিলচরেরই বাসিন্দা। আমার বাবা বরাক উপত্যকার স্বনামধন্য জলতরঙ্গ বাদক অনিলবরণ বিশ্বাস, বাবা এসরাজও খুব ভালো বাজাতেন এবং সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন। আমার মা সুগৃহিণী, যাকে বলে হোম মেকার, পুরো পরিবারটাকে একটি সুতো দিয়ে বেঁধে রেখেছিলেন, আর তার নাম ভালোবাসা। আমার ছোটবেলাটা খুব আনন্দের ছিল। পাঁচ বোন, দুই ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। ঠাম্মার খুবই প্রিয় নাতনি ছিলাম আমি। পিসিমণি, ছোটমণি, মাসিমণি সবার স্নেহধন্য ছিলাম।
1: আমার কথা অনুষ্ঠানে এবারে শুনবেন মহুয়া চৌধুরীর কথা।
0: আমার নাম শর্মিলা বিশ্বাস। আমি জন্ম এবং কর্মসূত্রে শিলচরেরই বাসিন্দা। আমার বাবা বরাক উপত্যকার স্বনামধন্য জলতরঙ্গ বাদক অনিলবরণ বিশ্বাস, বাবা এসরাজও খুব ভালো বাজাতেন এবং সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন।

অনিবার্য কারণের জন্য আমাদের আমার কথা অনুষ্ঠানটি শোনানো গেল না। আকাশবাণী শিলচর, এবারে লোকসঙ্গীতের অনুষ্ঠান। প্রথমে শুনবেন রীতা নাথের পরিবেশনায় লোকসঙ্গীত।

0: শুনলেন লোকগীতি নিবেদিতা গুপ্তের পরিবেশনায়।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা।

0: প্রথম গানটি শুনবেন দোস্ত ছবি থেকে মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।
1: কেসে জিতে

শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে দুলহান এক রাত কি ছবি থেকে। এবারে শুনবেন অনুরাধা পারওয়াল এবং সহশিল্পীর কণ্ঠে নিগাহে ছবি থেকে।

শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীত অনুষ্ঠান বর্ণালী, বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বরগীত।

বর্ণালী অনুষ্ঠানে শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বরগীত। আকাশবাণী শিলচর। এবারে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

শুনলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলচর। এখন শুনবেন গীতা দত্তের কণ্ঠে আধুনিক গানের অনুষ্ঠান।

শুনলেন গীতা দত্তের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে সময় দুপুর 1:29। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত জাতীয় সংবাদ শুনবেন।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে 1 লক্ষ কোটি টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে নিজেদের জায়গা মজবুত করেছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে 29তম আর্মি টু আর্মি স্টাফ টক হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,200

0: 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি।
1: মাননীয় প্রধানমন্ত্রী জি কা জেসা বঙ্গাল কে প্রতি জিতনি সদ্ভাবনা হ্যায় ও সদ্ভাবনা সিধা সাধা ট্রান্সলেট হতি হ্যায় কিস তরহ সে মোদি জি নে রেলওয়ে কে লিয়ে ফান্ডস দিয়ে। ইউপিএ সরকার জিসমে পূর্বতন মুখ্যমন্ত্রী মাত্র 4,000 করোড় রুপে রেলওয়ে কো মিলতে থে বঙ্গাল কে লিয়ে, আজ মোদি জি 14,000 করোড় রুপে রেলওয়ে কে লিয়ে দেতে হ্যায় বঙ্গাল কে ডেভেলপমেন্ট কে লিয়ে।
0: নবান্নে আজ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্যে যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, রাজ্যের 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
2: পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1,00,000 কোটি টাকার বেশি কাজ হবে, এতে 102টি নতুন অমৃত ভারত স্টেশন আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার অলরেডি এফওবি এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি এনওসি রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি।
0: এছাড়াও দিল্লি লখনৌ বারাণসী পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত সম্ভাব্য বুলেট ট্রেন করিডোর এবং ডানকুনি থেকে শুরু হওয়া পূর্ব পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডোরের কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তার মতে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে সেই বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন, কথা বলেন যাত্রীদের সঙ্গেও। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। নোয়াপাড়া থেকে অটো করে রেলমন্ত্রী বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে যান, সেখান থেকে সোজা চলে যান নবান্নে। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এর ফলে বিনিয়োগের পদ্ধতি কিছুটা সরল হবে বলে আশা করা হচ্ছে। সংশোধিত নিয়ম অনুযায়ী এখন থেকে স্বল্পমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে জেনারেল রুটে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের এফপিআইতে বিনিয়োগের উর্ধ্বসীমার জন্য সম্মতির প্রয়োজন পড়বে না। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের লগ্নির পথ আরও সুগম হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনৈতিক দেশ হিসেবে এগিয়ে চললেও বহু দেশই অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত 12 বছরে ভারতের অর্থনীতি শক্তিশালী এবং আত্মনির্ভর হয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতিতে স্থায়িত্ব এসেছে। এই উন্নয়ন 140 কোটি দেশবাসীর সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জুন মাস পর্যন্ত দেশজুড়ে 9.5 লক্ষেরও বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহার এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। ভারতের যাত্রীবাহী গাড়ি চলতি বছরের মে মাসে 4 লাখের বেশি বিক্রির নজির গড়েছে। একথা উল্লেখ করে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই সংখ্যা বিশ্বব্যাপী অনিশ্চয়তা সত্ত্বেও উপভোক্তাদের চাহিদার প্রতিফলন ঘটায়। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই পরীক্ষার্থীদের নাম্বার যাচাই ও মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। ছাত্রছাত্রীদের সুবিধার্থে আবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় দেওয়ায় এই সিদ্ধান্ত। এর আগে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছিল 6ই জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআই নিউজ কলকাতাতে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর

0: মধ্যে 29তম আর্মি টু আর্মি স্টাফ টক হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনার যৌথ সভাপতিত্ব করেন ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি স্টাফ স্ট্র্যাটেজি লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই এবং ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভারেল। এই আলোচনায় প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা, পারস্পরিক কার্যক্ষমতা, বিভিন্ন বিষয়ে পেশাগতভাবে আদান প্রদান বৃদ্ধি এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থ রক্ষায় সামরিক সহযোগিতাকে আরো মজবুত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী টোন কাজেরকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। স্লোভানিয়ার প্রধানমন্ত্রী জন্স জসনারের নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারের বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টোন কাজের। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিচ জন্সকে নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দন জানান। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্যপদের অপব্যবহার করেছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না।
1: I'd like to remind Pakistan that being a member of the UN Security Council is a huge responsibility. It's not a forum for peddling biased and false narratives. I'd like to make it loud and clear. Jammu and Kashmir was, is and will always remain an integral and inalienable part of India. Any assertions to the contrary are baseless, devoid of and inconsistent with historical facts. Anti-rhetoric and hollow claims by Pakistan would not change this fundamental reality. In the interest of time with the wider UN membership, I would not delve any further into this.
0: পাঞ্জাবের ফিরোজপুরে ফজিলকা সড়কে আজ সকালে একটি ট্রাকের সঙ্গে গাড়ি সংঘর্ষে অন্তত 8 জন নিহত, আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতের সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন, অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য ফিরোজপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশের বরিষ্ঠ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধার কাজ সম্পন্ন হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজি মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষা আদর্শে উদ্বুদ্ধ এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে নতুন আত্মবিশ্বাসে সঞ্চার করেছিল। ভারতের আবহাওয়া দপ্তর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর আগামী 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আজ মাল্লাপুরাম, কাজিকোর, ওয়ানাড়, কান্নুর ও কাশারগড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মাল্লাপুরাম, কাজিকোর এবং ওয়ানাড় জেলায় আগামীকালও রেড অ্যালার্ট বজায় থাকবে। চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় জেলা শাসকরা এই 4 জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছেন। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। সাপ মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওতে খেলা শুরু হবে সন্ধে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। খবর এখনকার মতো শেষ হলে এখন শুনুন স্থানীয় সংবাদ।
2: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত জাতীয় সংবাদ। আকাশবাণী শিলচর, এখন প্রচারিত হচ্ছে অনুষ্ঠান নানা রঙের দিন।
3: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি নানা রঙের দিন অনুষ্ঠান।

0: স্বাধীনতা লাভের দুবছর আগে 1945 ইংরেজিতে তার জন্ম। শৈশবকালটা তার স্মৃতির পাতায় আজও উজ্জ্বল হয়ে আছে, কালের স্রোতে ধূসর হয়নি একটুও। থেকে থেকে মনে পড়ে সেসব ফেলে আসা সোনালী দিনগুলোর কত কথা, কত স্মৃতি। ছোটবেলায় তারা থাকতেন আগরতলা মহারাজা বীর বিক্রম কলেজের পাশে একটি টিলা বাড়িতে। বাবা মা দুজনেই ছিলেন শিক্ষানুরাগী, সংস্কৃতিবান, মুক্ত মনের মানুষ। বাবা কিছুদিন শান্তিনিকেতনে পড়াশুনো করেছেন, মা ছিলেন সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের ছাত্রী। স্বভাবতই তাদের বাড়ির পরিবেশটাই ছিল ভিন্ন ধরনের। শিক্ষা সংস্কৃতির প্রাথমিক পাঠ তিনি বাড়ি থেকেই নিয়েছেন। পাঠশালার পড়াশোনা মা বাবার কাছে থেকেই পেয়েছেন। ছোটবেলাতেই গীতা উপনিষদ পড়েছেন, পড়েছেন রবীন্দ্রনাথ। বাবার কাছে শুনেছেন ইংরেজ কবি শেলি কিটসের সেসব অসামান্য অসাধারণ কবিতা। চাকরি সূত্রে বাবার সঙ্গে তাদের পরিবারকে 1952 করিমগঞ্জে চলে আসতে হয়। 1953 MMMC স্কুল অর্থাৎ মদনমোহন মাধবচরণ স্কুলে ভর্তি হন তিনি। 1958 ওই স্কুল থেকেই ম্যাট্রিক পাশ করে করিমগঞ্জ কলেজে ভর্তি হন। তার স্কুল আর কলেজ জীবনে এমন কয়েকজন প্রাতঃস্মরণীয় শিক্ষক শিক্ষিকার সান্নিধ্য তিনি পেয়েছেন যাদের প্রভাব তার জীবনে অপরিসীম। আসুন শ্রোতা বন্ধুরা, নানা রঙের দিন অনুষ্ঠানে আজকে আমরা শুনব এমনই একজন বিশিষ্ট শিক্ষাব্রতী, সমাজকর্মী এবং করিমগঞ্জ রবীন্দ্র সদন গার্লস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা মন্দিরা নন্দীর জীবনের নানা পর্বের কথা, শুনব তার জীবনের নানা অভিজ্ঞতার কথা।
1: ছোটবেলা আমরা ছিলাম আগরতলা মহারাজা বীর বিক্রম কলেজের পাশে একটা টিলাতে। ওইখানে অনেকগুলো ছোট ছোট টিলা আছে, আর সেই টিলা নানা রকম গাছ গাছড়ায় ভর্তি। আমরা ভাই বোনরা সেখানে ছুটে সারাটা দিন কাটাতাম, খুব আনন্দ হতো আমাদের। ওইখানেই কিন্তু আমার চরিত্রটা গড়ে উঠেছে বলতে গেলে। আমার বাবা ছিলেন শান্তিনিকেতনের ছাত্র, ভাববাদী, স্বপ্ন আর কল্পনায় বিভোর ছিল বাবার মন। আর মা ছিলেন প্রচণ্ড যুক্তিবাদী, একেবারে অপোজিট। বাবার ভাববাদী মন আমাদের মধ্যে ছড়িয়ে গেছিল, বিশেষ করে আমার মধ্যে। আমি কল্পনা করতাম আমাদের দেশটা সুন্দর হবে, সবাই সুখে থাকবে। যদিও তখন আমি একেবারে ছোট, কিন্তু তখন নাকি সাধু সেজে মাথার উপর চুল বেঁধে আমি বোম বোম করে প্রার্থনা করতাম যে সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক। এমনি করেই আমার ছোট জীবন কেটেছে।
2: জন্ম কবে?
1: আমার 1945 এর 27th মার্চ। তারপর আমরা আগরতলা ছেড়ে বাবা চাকরি সূত্রে করিমগঞ্জে এলেন, আমরাও করিমগঞ্জে এসে গেলাম। সেটা 52 হবে, 53 আমি করিমগঞ্জে স্কুলে ভর্তি হয়েছি, MMC স্কুলে। বাড়িতেই পড়াশোনা, ক্লাস 6 পর্যন্ত মার কাছেই পড়েছি। ওই সময়ে মাই আমাদের সমস্ত কিছু শেখাতেন। শুধু 6 পর্যন্ত কেন, আমি গ্রাজুয়েশনের সময় পর্যন্ত মার কাছে পড়েছি। আমার মা ছিলেন MMC কলেজের ছাত্রী, তাই মার কাছেই সমস্ত শিক্ষা, বিশেষ করে সাহিত্য। সাহিত্য চর্চায় অবশ্য বাবাও সহায়তা করেছেন। বাবা মুখস্থ কবিতা বলে যেতেন, মুখস্থ গীতা বলতেন, মেঘদূত বলতেন, তারপরে কিডস, শেলি এদের কবিতা বলতেন। স্কুল লাইফটায় সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছেন স্বর্গতা মিলন শশী মজুমদার, আর আরেকজন শিক্ষিকা, উনিও স্বর্গতা, প্রভা সাহা।
2: আচ্ছা, এই যে বললেন মিলন শশী মজুমদার, প্রভা সাহা, এদেরকে আপনি কি MMC স্কুলে পেয়েছিলেন?
1: হ্যাঁ।
2: আচ্ছা, তো আপনি কি পুরো স্কুল জীবনটা কি MMC পড়লেন?
1: MMC তে পড়লাম পুরো স্কুল জীবন। তারপরে MMC-র পরে আমি করিমগঞ্জ কলেজে ভর্তি হলাম। করিমগঞ্জ কলেজে ভর্তি হওয়ার পরে কিন্তু আমার কয়েক বছর লস গেল। সে সময় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই বছর খানেক একেবারে ব্যাড রিটেন। কিন্তু এরপরে বুঝেছি যে এই সময়টা, এই অসুস্থতার সময়টা আমার বৃথা যায়নি। কারণ ওই সময় আমি বাবার কাছ থেকে গীতা শুনতে শুনতে, গীতা, এরপরে কিডস, শেলি এদের কবিতাগুলো বাবা বলতেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে যেত। রবীন্দ্রনাথের কবিতা, অজস্র কবিতা মুখস্থ হয়েছিল।
2: আচ্ছা, 58 পাশ করার পর আপনি

0: গঞ্জ কলেজে চলে গেলেন। তারপর আইএ পরীক্ষা দিলেন
1: দু বছর পর দিলাম, ততদিন থ্রি ইয়ার্স ডিগ্রি কোর্স এসে গেছে। থ্রি ইয়ার্স ডিগ্রি কোর্সে আইএ পাস করলে পরে সেকেন্ড ইয়ারে ভর্তি হয় সাধারণত। আমিও যথারীতি গিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছিলাম, কিন্তু করিমগঞ্জ কলেজের দুজন অধ্যাপক, একজন হচ্ছেন আমার শ্রদ্ধেয় স্বর্গত তপন দাস, আরেকজন মানিক সাহা, ওরা আমাদের বাসায় গিয়ে মাকে বলেছিলেন যে মেয়েকে ফার্স্ট ইয়ারে ভর্তি করুন, অনার্সে ভর্তি হবে, আমাকে নিয়ে রেগুলার অনার্স খোলা হবে। তো আমরা তিনজন ছাত্রী, দুজন ছাত্রী আর একজন ছাত্র, তিনজনকে নিয়ে রেগুলার অনার্স খোলা হলো। মানে এখানে আমার আরেক বছর পিছিয়ে গেলাম। কলেজ জীবনের প্রভাব বিস্তার করেছেন তপন দাস আর আমাদের প্রিন্সিপাল যিনি ছিলেন রমেশ ভট্টাচার্য। আমি স্কুলে পেয়েছি মৃদঞ্জ শশী মজুমদারকে, দৃঢ় ব্যক্তিত্বের একজন মানুষ, যে স্টুডেন্টকে গড়ে নিতে জানে, প্রচন্ড শাসন করেন, আবার সবাইয়ের একেবারে চুলচেরা খবর রাখেন। আর কলেজে পেলাম রমেশ ভট্টাচার্যকে, শাসন করতে আমরা দেখিনি কিন্তু প্রচন্ড ভয় পেতাম, প্রচন্ড শ্রদ্ধা করতাম, ভয় পেয়ে যে দূরে থাকবো তা নয়, প্রচন্ড শ্রদ্ধাও করতাম। আর দেখলাম উনিও একেবারে সবার সমস্ত খবর রাখেন, প্রত্যেকটা, এতগুলো ছাত্র কলেজে আমরা মনে রাখতে পারি না নামও, আর উনি কিন্তু প্রত্যেককে চিনতেন। এই যে স্মৃতিগুলি, এই স্মৃতিগুলি আমি ভুলতে পারি না।
0: আপনার এই যে আপনি মানে শিক্ষকদের পেয়েছেন, মানে বলা যায় মানে প্রতিষ্ঠিত শিক্ষকদের আপনি সান্নিধ্য পেয়েছেন, মিলন শশী মজুমদার, তপন দাস, রমেশ ভট্টাচার্য, আরো অনেকের নাম বললেন, এদের জীবনের প্রভাবই কি আপনার জীবনে পড়েছে? আপনি শিক্ষকতার জীবনে গেলেন, আপনি মানে বাংলা নিয়ে পড়াশোনা করলেন, তারপর শিক্ষকতা, আপনার ওদের প্রভাব না আপনার পরিবারের প্রভাব?
1: পরিবারের প্রভাব, ওদের প্রভাব, সব প্রভাবই। আমার পরিবার, বিশেষ করে মামার বাড়ি, সবাই ছিলেন শিক্ষক। আমার মাও নিজে বিয়ের আগে শিক্ষকতা করতেন। মামার বাড়ির প্রভাব প্রচন্ড ভাবে যে আমি ওই লাইনে যেতে যাই, আমার নিজের একটা নেশা ছিল এদিকে যাবার, তাই পড়ার প্রতি নেশা তখনই জেগে গেছিল।
0: এমনকি সাহিত্যের প্রতি মানে ঝোঁকটা, এটা কোথা থেকে আপনি পেয়েছেন? মানে এটা কি
1: বাড়ি থেকে বেশি, বাড়ি থেকে বেশি পেয়েছি। আর তারপরে তপন দাস আমাকে অজস্র বই পড়তে দিয়েছেন। যখন আমি বিয়ে পড়ছি তখন উনি উনার একেবারে লাইব্রেরি খুলে উনি দিয়ে দিতেন সমস্ত বই, তুমি তোমার যা খুশি বই নিয়ে যাও। আমার বানারসও পড়া ওইখানেই, তারপরে কাফকা বা অন্যান্য বই, এমনকি করিমগঞ্জ কলেজের লাইব্রেরিয়ান পেয়েছিলাম ব্যোমকেশ দাস, শেষ পর্যন্ত উনি ছিলেন না, আমার ইন্টারমিডিয়েটে ছিলেন, সে সময় উনি গল্পের বই আমার বাড়িতে এনে দিয়ে গেছেন, একেবারে পুরো শরৎচন্দ্রের পুরো রচনা বলি, বঙ্কিম রচনা বলি, বাড়িতে এনে দিয়ে গেছেন। আমি তখন অসুস্থ ছিলাম, আর ওই নেশাতেই আর কি পরে বেড়ে গেছে। তবে স্টুডেন্ট লাইফে শুধু সাহিত্য পড়াতে আগ্রহ ছিল, রাজনীতি বা অন্য কিছুতে আমার কোনো আগ্রহ ছিল না।
0: গ্রাজুয়েশনের পর পোস্ট গ্রাজুয়েশনটা বাংলা নিয়ে যে পড়াশোনা করলেন, স্নাতকোত্তর পড়াশোনাটা কোথায় করলেন?
1: গৌহাটি ইউনিভার্সিটিতে গেছিলাম, সেখানে পেয়েছি যতীন্দ্রমোহন ভট্টাচার্যকে।
0: সেটা কোন সালে আপনি পড়াশোনা করেছেন?
1: সেটা 68 বছর। প্রথমে কয়েকদিন, কয়েক মাস বোধহয়, তারপরে ভিকম চাঁদে, তারপরে এম এর রেজাল্ট বেরোনোর কিছুদিন পরেই আর কি। এম এর রেজাল্ট বেরোনোর পরে, বেরোনোর সময় আমি এতে ছিলাম, এমএসসি তে ছিলাম, এম এর রেজাল্ট বেরোনোর কিছুদিন পরে আমি রবীন্দ্র সদন জয়েন করেছি, সেটা 71 এর ডিসেম্বর হবে।
2: ছাত্র জীবনের প্রায় শেষ পর্বে যখন তিনি গৌহাটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছেন, তখনই তার বামপন্থী রাজনীতির সঙ্গে পরিচয়। বিশ্ববিদ্যালয়ে তারই সহপাঠী তপন দেবের কাছ থেকে সে রাজনীতির অনেক তথ্য এবং তত্ত্বও তিনি জেনেছেন।
1: 68 যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখনই একটু একটু নকশাল রাজনীতির সঙ্গে পরিচিত হতে শুরু করেছিলাম। বিশেষ করে আমাদের সঙ্গে একজন থাকতেন, গণেশ দে ছিল আমাদের সঙ্গে, আর ছিল তপন দেব নামে একজন, তার মুখে প্রথম শুনেছি রিসাইটেশন, অপূর্ব রিসাইট করত সুকান্তের কবিতা, একটু একটু করে আকৃষ্ট হয়েছি। তারপরে তার কাছ থেকে শুনলাম ওইখানের আন্দোলনগুলির কথা ওর কাছ থেকে একটু একটু শুনেছি, কিন্তু ও খুব

0: জিজ্ঞাসা করে বলতো না। তারপরে নিজে ভাবতে আরম্ভ করলাম, ইয়ে করতে আরম্ভ করলাম, পত্রিকা টত্রিকা পড়তে পড়তে একটু একটু জানতে আরম্ভ করলাম। করিমগঞ্জে এসে চাকরিতে জয়েন করার পর প্রথম কয়েকটা বছর ভীষণ ক্রাইসিসের মধ্যে গেল আমাদের পরিবারের। সেটা হচ্ছে আমার বাবার তখন চাকরি শেষ হয়ে গেল, যদিও বাবা মানে প্রাইভেট একটা ইয়েতে কাজ করতেন, সেই ম্যাচ ফ্যাক্টরি করিমগঞ্জে। সেখানে আভ্যন্তরীণ কিছু ইয়ের জন্যে বাবার চাকরি চলে গেল, আমরা প্রচণ্ড একটা ক্রাইসিসের মধ্যে পড়লাম। তখন সংসারের হাল ধরাই ছিল আমার লক্ষ্য। তখন আমার ভাই বোন, আমরা আট ভাই বোন, আমার ছোট ভাই বোনরা তখনও পড়ছে।
1: 1971 যখন করিমগঞ্জ রবীন্দ্র সদন গার্লস কলেজে চাকরি পান, তখন বামপন্থী রাজনৈতিক কর্মী এবং সংগঠক চন্দন সেনগুপ্ত, শ্যামা পাল প্রমুখের সঙ্গে পরিচয়ের পর পার্টি রাজনীতির প্রতি তিনি আকৃষ্ট হন এবং সদস্য পদ গ্রহণ করে করিমগঞ্জের গ্রামাঞ্চলে সংগঠনের কাজ শুরু করেন।
0: চাকরি করতে করতে ওই পিরিয়ডে মানে ইমার্জেন্সির আগেই আমি এই পার্টির সঙ্গে যুক্ত হয়ে গেছি। পার্টির সঙ্গে ঠিক বলবো না, পার্টি আমাকে মেম্বার করেনি তখনও। আর ওই সময় আমার ভাই, ছোট ভাই স্বরাজ, সে আন্দোলনের সঙ্গে, বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ল, CPIML পার্টির সঙ্গে জড়িয়ে পড়ল। আরেকটি ছেলে শ্যামা পাল, চন্দন সেনগুপ্ত, এদের সঙ্গে পরিচয় হলো। আমি যেন একটা নতুন পথ পেলাম। ছোট সময় যে স্বপ্নটা দেখতাম বৃহত্তর মানুষের ভালো করা, আমার মনে হলো এই পথেই হয়তো সবার ভালো করা যাবে। আমি তখন তাদের ইয়েতে ঝাঁপিয়ে পড়লাম।

0: মেম্বার অবশ্য হয়েছে অনেক পরে, পার্টি মেম্বার করেছে আমাকে 80-এর দশকে। 79-তে বোধহয় আমরা নারী মুক্তি সংস্থা ওপেন করলাম, আর 80-তে মেম্বার করলো। কিন্তু পার্টির কাজের সঙ্গে বিভিন্নভাবে কাজ করাতো, আমাদের গ্রামে পাঠাতো, ইয়ে করতো।
1: আপনারা কি করতেন, আপনি মানে এই সময় কি করতেন, আপনার কাজটা কি ছিল? তখন
0: বিভিন্ন গ্রামে গিয়ে তাদের ওই সরকারি বিভিন্ন যে অনুদান আছে সেগুলো আদায় করার পথ, বা বিভিন্ন ব্যাপারে লড়াই করা, আন্দোলন করা, আন্দোলনমুখী করে তোলা আর কি, সেটাই ছিল আমাদের মূল কাজ।
1: মানুষের ন্যায্য পাওনা,
0: ন্যায্য পাওনাগুলো আদায় করা। গ্রামে জল নেই, অমুক নেই, রেশন পাচ্ছে না, গ্রামে রেশন দেওয়ার প্রয়োজন নেই, কারণ চাল তো গ্রামেই উৎপন্ন হয়, গ্রামের লোকদের কেরোসিন দেওয়ার দরকার নেই। তো সেগুলি যে তাদের দরকার আছে, সবচেয়ে বেশি দরকার, সেগুলি তাদের ইয়ে করছিলাম। আর তাদের জন্য ওই আন্দোলন গড়ে তোলা, তাদেরকে শিখিয়ে দেওয়া কিভাবে যাওয়া, কিভাবে করতে হবে আন্দোলন, মানে কি বলবো, এটাকে উদ্বুদ্ধ করা, যাকে বলে সেই উদ্বুদ্ধই করবার চেষ্টা করতাম আমরা। কিন্তু তখন দুপুর রোদে আমরা দূর দূরান্তে সেই নলুয়া গ্রামে, সেই বাঘন, সেই এলাবাড়ি, এই সমস্ত জায়গায় ঘুরেছি, মানে যতখানি হেঁটে, তখন তো আর গাড়ি ঘোড়াও ছিল না, আর আমাদের পয়সা ছিল খুব সামান্য, হেঁটেই যেতে হতো, ছাতি মাথায় দিয়ে হেঁটে চললাম।
1: আপনি বললেন যে নারী মুক্তি সংস্থার সঙ্গে যুক্ত আছেন, মানে আগ থেকে যুক্ত, এখন কি সেই নারী মুক্তি সংস্থার সঙ্গে জড়িত রয়েছেন, কাজ করছেন এখন?
0: এখনো কাজ করছি নারী মুক্তি সংস্থার সঙ্গে। নারী মুক্তি সংস্থার আগে যেভাবে জমজমাট অবস্থা ছিল বরাকভেলিতে, এখন অবশ্য মানে আমারই মাঝখানে কত কিছুদিনের নেগলিজেন্সির জন্য, আমার 90-এর দশক থেকে আমি আর কলেজের কাছে এত বেশি জড়িয়ে পড়েছিলাম, কলেজ

0: এক পার্টির কিছু কাজে আশেপাশে জড়িয়ে পড়েছিলাম যে নারী মুক্তির জন্যে আর আলাদাভাবে সময় দিতে পারতাম না।
1: তো এই যে নারী মুক্তি সংস্থা বললেন, নারী মুক্তি সংস্থার মূল কাজটা কি, উদ্দেশ্যটা কি ছিল, মানে কাজের মানে এটা মানে ক্ষেত্রটা কি ছিল? নারী মুক্তি বলতে আপনারা মানে কি বোঝাতে চাইছিলেন তখন?
0: নারী মুক্তি বলতে আমরা বোঝাতে চেয়েছি মেয়েদের মুক্তি তখনই হবে যখন মেয়েরা পুরুষের সমান হতে পারবে, অর্থাৎ পুরুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করতে পারবে। পুরুষকে তারা শত্রু বলে মনে করবে না, পুরুষও কিন্তু আমার মিত্র, তাদের সঙ্গে আমরা যখন সমানভাবে চলব আমি তার সঙ্গী, এই উপলব্ধিটা তাদের মধ্যে আনবার চেষ্টা করছিলাম। আর তাদের অধিকার সম্পর্কে, সমাজে তাদের অধিকার, সংসারে তাদের অধিকার, সব জায়গায় তাদের অধিকার সম্পর্কে তাদের সচেতন করা। সংগঠনের কাজ বেশি গ্রামে হয়েছে, বিভিন্ন গ্রামে আমাদের সংগঠন ছড়িয়ে পড়েছিল। গ্রামগুলি উদ্যোগী হয়ে এগিয়ে এসেছে, কাজ করেছে, সারা পেয়েছি গ্রাম থেকেই।
1: গ্রামে তো আজকালও সেই নারীদের উপর অত্যাচার, নারীদের উপর নির্যাতন
0: চলছে,
1: এগুলোর ক্ষেত্রে আপনাদের এই মুহূর্তের ভূমিকাটা কি?
0: এই মুহূর্তে নারী মুক্তি সে সমস্ত ব্যাপারে ঠিক খুব বেশি অ্যাক্টিভলি কাজ করতে পারছে না। আসলে আমরা যা করতাম কাজ, এখন ঠিক করিমগঞ্জ জেলাতে ঠিক এইরকম কাজ করবার লোক নেই।
2: সমাজকর্মী হিসেবে আজকাল মাঝে মধ্যেই এক ধরনের হতাশা বোধ করেন তিনি, স্বপ্নভঙ্গেরও বেদনা তিনি অনুভব করেন। নিপীড়িত আত্ম মানুষদের পাশে আজকে নতুন প্রজন্মের অনুপস্থিতি তাকে ব্যথিত করে, আশাহত করে। চারপাশে কোথাও যেন এক ধরনের শূন্যতার সৃষ্টি হচ্ছে বলে তার মনে হয়।
0: এর জন্যই নারী মুক্তি সংস্থাও আজকে আর খুব বেশি কাজ করতে পারছে না, এরাও আর খুব বেশি গ্রাম থেকে মানুষ আনতে পারছেন না বা শহর থেকেও, এই ব্যাপারে আগ্রহী হয়ে সেটা করতে আজকের প্রজন্ম রাজি নয়।
2: এরপর যখন নিভৃতে গান শোনেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান, অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলালের গান, বিশেষ করে জাগরণের গান, তখন তিনি আবারও উদ্বুদ্ধ হয়ে ওঠেন নতুন ভাবে।
0: বাবা গান গাইতেন খুব ভালো, এখনো মানে রবীন্দ্রসঙ্গীত শুনতে পেলে আমার অসম্ভব রকমের ভাল লাগে। অতুল প্রসাদ, রজনীকান্ত এদের ভাল লাগে, আবার জীবনমুখী কিছু কিছু গানও ভাল লাগে। কোনো কোনো সময় সেই ইয়ের ভূপেন হাজারিকার গানগুলো বা গণসঙ্গীত একেবারে মানে এখনো বুঝি যে আমি মৃত নই জীবিত, যে গণসঙ্গীত শুনলে এখন আমি উজ্জীবিত হয়ে উঠি।

0: আচ্ছা, আপনি তো অবসর নিয়েছেন 2005-এ, এই অবসর সময়টা আপনি কিভাবে যাপন করছেন, মানে কি করে আপনার সময়টা কাটছে?
1: প্রথম দু তিন বছর আমি একেবারে আমার সংসার নিয়ে ডুবেছিলাম। রিটায়ারমেন্টের পরে, চাকরির আরম্ভে যেমন ডুবেছিলাম, ঠিক রিটায়ারমেন্টের পরেও, কারণ আমি রিটায়ার করার পরপরই আমার বাড়িতে পরপর কতকগুলো বিপদ নেমে এলো। আমার ভাই অসুস্থ হলো, ভাই জি অসুস্থ হলো, আমার এক মাসতুতো বোন অসুস্থ হয়ে পড়লো, ভীষণভাবে অসুস্থ, মানে যাদের সবাইকে নিয়ে বাইরে যেতে হয়েছে, কাউকে নিয়ে ভেলোর, কাউকে নিয়ে গৌহাটিতে, কাউকে ওই রকম শিলচারে এনে দীর্ঘদিন আমার থাকতে হয়েছে। দু বছর দু এক ওই রকমই কেটেছে আমার। এখন সংসারের অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকি, বাগান নিয়ে ব্যস্ত থাকি, নিজের ছাতের উপরে একটু বাগান আছে, আর আমার

0: সেই আগের কাজগুলো, যারা আসে সাহায্য চাইতে সাহায্য করি গ্রামেগঞ্জে এখনো যাই। ওই ঝগড়া মেটানোর কাজই বেশিরভাগ, যেমন একজনের জমি দখল করে নিয়েছে আরেকজন ভাই, বিধবা ভাইয়ের বউকে বের করে দিয়েছে বাড়ি থেকে, সেটাকে উদ্ধার করতে হবে। গিয়ে দু তিনটা বৈঠকের পরে সমস্ত ঠিক হয়, এমনকি জায়গা সমজে দিয়ে দলিল লিখিয়ে সমস্ত করে আসি।
1: এগুলো কি এই নারী মুক্তি সংস্থার ব্যানারেই করে?
0: হ্যাঁ, সবগুলো নারী মুক্তি সংস্থার ব্যানারে।
2: অবসর সময়ে আজ

0: আমার খুব ভাল লাগে।
1: কি ধরনের বই পড়তে ভালো লাগে?
0: ভ্যারাইটিস বই, কখনো হালকা গল্পের বইও পড়ি, বাচ্চাদের জন্য রোমাঞ্চ সিরিজও পড়ছি, আবার আমার সাধারণত ভালো লাগে গভীরতা আছে ওই ধরনের বইগুলি পড়তে ভালো লাগে। হালকা গল্প আমি কোনোদিনই পড়িনি, আগেও পড়তাম না, এখন এগুলো পড়তে ভালো লাগে না।
1: এমনিতে যে বললেন গভীর কথা, মানে গভীর গল্প বা গভীর বিষয় নিয়ে পড়তে ভালো লাগে,
0: কোনো দর্শন আছে বা ইয়ে আছে, বিশেষ করে মার্কসিস্ট ইয়ে, এই যে অনুবাদ বইগুলি বেরোচ্ছে এখন, সেই অনুবাদ বইগুলি পড়ছি আমি। মৃত্যুঞ্জয় ওই দিন পড়লাম, চিংড়িটা পড়লাম, ওই ধরনের গোদান প্রেমটাকে খুবই ভালো লাগে, বারবারই পড়ি এগুলি। মহাশ্বেতা দেবীর বইটা, হ্যাঁ খুব ভারী নয়, হালকাই বলবো, তবু পড়তে ভালো লাগে। মহাশ্বেতার সবগুলো বই ভালো লাগে, কেন জানি না, এগুলোতে খুব গভীর চিন্তা থাকে না ঠিকই, দুই একটাই আছে, অরণ্যের অধিকার, আবার আশাপূর্ণা দেবীকেও পড়ি, আশাপূর্ণা দেবী অন্যভাবে ভাবা।
2: 2000 সালে পিতৃভূমি বাংলাদেশে যান তিনি, সেই অনন্য অভিজ্ঞতা তার স্মৃতিতে বড় উজ্জ্বল হয়ে আছে আজকেও। সে দেশের মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসার কথা তিনি কোনোদিনও ভুলবেন না।
0: বাংলাদেশের প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ এর এক সদস্যের আমন্ত্রণে বাংলাদেশে গেছিলাম। বাংলাদেশের এক সাংসদ জিয়াউল হক মৃধা, ওরা সবাই মিলে আমাকে ইয়ে করেছিলেন। বাংলাদেশ আমার পিতৃভূমি, জন্মাইনি ওইখানে, কিন্তু আমার পিতৃভূমি হচ্ছে বাংলাদেশ। গিয়ে ওইখানে যে আনন্দটা পেয়েছি, মানে এখনো ভুলতে পারি না, বাংলাদেশ আমার কাছে তীর্থভূমি হয়ে আছে সে জায়গাগুলো। আমি গেছি, আমাদের যাওয়ার সময় ছিল 2:30 মধ্যে গিয়ে পৌঁছবো কালীকচ্ছ গ্রাম, বোধ হয় নভেম্বরের শেষের দিকে।
1: কালীকচ্ছ গ্রাম বললেন,
0: ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, এখানে সরাইল, সেখানে গেলাম। আমাদের কথা ছিল 2:30 পৌঁছাবো, 2:30 আমরা পৌঁছতে পারিনি, আমাদের পৌঁছতে পৌঁছতে একবার সন্ধ্যা হয়ে গেছে। দূর থেকে দেখতে পেলাম আমার ঠাকুরদার বাবা, মানে আমার বাবার ঠাকুরদার সমাধিতে রাশি রাশি মোমবাতি জ্বালানো। আমরা ভাবলাম হয়তো আমরা আসছি দেখে না কি না কী ব্যাপার। ওইখানকার লোকরা বলল না, তারা মানত করে এখানে, মুসলিমের দরগায় যেমন হিন্দুরা মানত করে, হিন্দুর সমাধিভূমিতেও মুসলিমরা মানত করে। তো ওই দেখে দেখে গেলাম আমরা, আস্তে ধীরে গেলাম ঘুরে ঘুরে। ওইখানে গিয়ে মানুষের যে ভালোবাসাটা পেয়েছি তা বলবার নয়। তারপরে সেই প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের শেখ মজলিস ফুয়াদ আমাদের ঢাকাতে নিয়ে গেল, আরও কয়েকটা জায়গা ঘুরলাম, নারায়ণগঞ্জ, ঢাকা, এই সমস্ত জায়গা ঘুরলাম আর কি। বাড়িতে ছিলাম আমরা কয়েকদিন।
1: মানে আপনাদের বাড়িটা কি মানে আছে এখনো?
0: বাড়িটা আছে, বাড়িতে এখন অন্য লোকরা থাকে, মানে সেটা পতিত বাড়িতে হয়ে আছে, একটা অংশে ওই আশ্রমটা আছে। আমার ঠাকুরদা হয়েছেন, ঠাকুরদার বাবা হয়েছিলেন ব্রাহ্ম মন্দির একটা আছে, সেই ব্রাহ্ম মন্দিরের অংশ, আর তাদের যে সমাধিভূমিগুলি, সেই সমাধিভূমিগুলিও, সমাধিভূমিটা বিশাল বড়, সেখানে প্রেয়ার করবার মতো জায়গা, মিটিং করবার মতো, এই সমাধিভূমির ভিতরেই মিটিংয়ের জায়গা, এমনকি অতিথিদের থাকার জায়গায়, মাঝখানে সমাধি, এত বড় জায়গা ধরে সমাধি, আর দুজনের, আমার ঠাকুরদার বাবা মা দুজনের সমাধি, আনন্দ নন্দী, আনন্দ মহারাজ বলে তারা, আমি নন্দী বলছি, আনন্দ নন্দী আর জয় দুর্গা নন্দীর সমাধি। আর তারপরে ওই দিকে এই দিকে দুদিকে হচ্ছে, একদিকে মিটিং প্লেস, একদিকে অতিথিদের থাকবার জায়গা। তো এই জায়গাগুলি ছাড়া আর সবটাই, মানে যে জায়গাগুলি খালি, আমাদের বাড়ি, আমার কাকুর বাড়ি, সেই বাড়িগুলিতে এখন গরিব শ্রেণীর সমস্ত মুসলিমরা আছে। এরা সবাই প্রায় রিক্সা ঠেলা চালায়, দিন মজুরি করে, ভীষণ গরিব। ওই স্মৃতিগুলি আমি ভুলতে পারি না। তারপরে ঢাকার স্মৃতি, বিশেষ করে সাভার, সাভারে আমি 2 দিন গেলাম পরপর। সাভার হচ্ছে যেখানে স্বাধীনতার সময়, 71-এর স্বাধীনতায়, যেখানে প্রচুর মানুষকে আটকে রেখে খুন করেছিল খান সেনারা, প্রচুর। সেই সাভারে স্মৃতিসৌধ একটা আছে, সেই সাভারে বিশাল বিশাল ইয়েগুলো, সমাধিগুলো, আর এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যে ওইখানে গেলেই মানে কীরকম অদ্ভুত।

দিয়ে লাগে, মানে মনে হয় এইখানে মাটিতে বারবার মাথা ঠেকাই। যারা দেশের জন্য এইভাবে প্রাণ দিয়েছে সেই রক্তের কাছে বারবার প্রণাম।

নানা রঙের দিন অনুষ্ঠানে এতক্ষণ আমরা শুনলাম করিমগঞ্জ রবীন্দ্র সদন গার্লস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা বিশিষ্ট সমাজকর্মী মন্দিরা নন্দীর জীবনের নানা পর্বের কথা, নানা অভিজ্ঞতার কথা। তার সুদীর্ঘ সুস্থ জীবন আমরা কামনা করি। আপনারাও সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। অনুষ্ঠান থেকে বিদায় নেবার আগে জানিয়ে দিই, সাক্ষাৎকার গ্রহণ এবং ভাষ্য রচনা সুজিত দাস, উপস্থাপনা মনোজ দেব, সম্পাদনা অভিজিৎ নাথ এবং প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ। আপনারা ভীষণ ভালো থাকুন, খুব ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।

আকাশবাণী শিলচর। এবারে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত জাতীয় সংবাদ শুনবেন।

শুনলেন লোকগীতি, পরিবেশনায় শিবং সাংস্কৃতিক সংস্থা, আকাশবাণী শিলচর। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান। এখন দোতারা বাজিয়ে শোনাবেন দোতারা বাদক সুবাল দত্ত।

मन मेरा धरती पर और कभी अंबर में, उसको ढूंढा हर नगर में हर डगर में।

এব আকাশবাণী শিলচর পবন কনায় সিনে হামজাও মাকাশ মাখনারিহি সাইনচিনি চিনি ডিমাশাফর কামচিন্দু মিডিয়াম ওয়েবনি মিটার রজাতাম বিশাতাম মাগনি পয়েন্ট মাকতাম মাগনি গ্রাউডে অর্জাচাই মাখন জয় কিলো হারসা ওডেহে এফএম নি অর্জাশে মাগনি পয়েন্ট মাকতাম মেগা হারসা দিনী সিংসিটি বসাই জুন বুদান নি সাইন্টু ইংরেজি মাইথাইনি এরজেন্টনি মাইথাই কন্ড চিনি ডিমাশাফরমা দিনী সিকান্তাও হাকনারি নাম রজাবতাই হাকজার হা আর্জাপাকং অটদে হে কন্ঠ হলা নালাইলিনি সাইনচিনি গ্রাউ জমা দুষ্কন্ঠ হা আর্জাবতাই এবহা দিনী আর্জাইয়া দিবকর বর্মনি খুরাং হা আর্জাবতাই খানালাইনাং

ยลังมาลอโนดองกาบอ

এবাৰ মেলহা জিলা সৈনিক বৰ্তিনী ডাং আছা কৰ্ণেল অখিলেশ যাদৱ এছ এছ পি ডাংকুটনী অফিচাৰটো চাৰ্কল অফিচাৰ অদে কিবিন কিবিন দফায় বা বিদেৱনী অফিচাৰটো বজাম দংবা মেলহা জিলা সৈনিক বৰ্তিনী ডাংকুটনী খুচিয়াপ্ৰা গেজেপ তৃতীয় নাই সমা ৱাৰ্ড হা ডি বজাম থয় বা ডিফেন্স বাই ফিলেংমা টাউননি ৰেল খৰচিংনি চিকাংহা হাৰি বুটহা গাড়ি লামা বুজাব নাং এবার ডিফেন্স বাই এডিবাসি মাইপাহে বিলাপ জাংশন লেখা গ্রাউডি মাজাং গ্রাউজমা পরিবার দিনে এরানিং জামখা আকাশবাণী শিলচর ডাকনা হাইটি বড় পেশানি জিনি ডিমাসা প্রমাণ দং আঞ্চলনি কুরংটাই বুটুনি কুরং আর জাতনি

0: बदली स्टाइल गया है पपई। जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: आकाशवाणी शिलचर एखन सुनबेन अनुष्ठान परिचिति। प्रथमे आजकेर द्वितीय अधिवेशनेर बाकी अनुष्ठानेर सूची। सन्धे 6:15 युवाबंधुदेर अनुष्ठान युवबाणी, सन्धे 6:45 चाष आबादेर कथा, एते मीन पालकेरा कखन की करबेन ए निये आलोचना करबेन মহিতোষ বর্মন। হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন রাত 7:15 এবং 8:20। রাত 8:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শ্যামাসঙ্গীত, রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত স্পটলাইট রাত 9:15। রাত 10:00 শুনবেন সঙ্গীত শিক্ষার আসর, এর পরপরই শুনবেন দেশাত্মবোধক গান। এতক্ষণ শুনলেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি। এবারে আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি শুনবেন। আগামীকাল অর্থাৎ 7 জুন 2026 ইংরাজি রবিবার অমৃতবাণী সকাল 6:05, ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল 6:10, খেতে খামারে সকাল 6:30, লোকগীতি শুনবেন সকাল 6:35 মঞ্জুশ্রী দাসের কণ্ঠে, সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা, সকাল 7:40 দুপুর 1:00 শুনবেন বাবুল সুপ্রিয়র কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি শুনবেন সকাল 8:40 শম্পা কুণ্ডুর পরিবেশনায়, সকাল 8:50, দুপুর 12:30 এবং রাত 9:30 শুনবেন বাংলা ছবির গান, সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, এতে খেয়াল ও ভায়লা শুনবেন সুমিত্রা গুহর কণ্ঠে, সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শরৎবাদন শুনবেন ব্রিজ নারায়ণের পরিবেশনায়, প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন বেলা 10:00, বেলা 10:30, বেলা 12:00 এবং রাত 7:15 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান শিশুমেলা শুনবেন বেলা 11:00, আমার কথা অনুষ্ঠান বেলা 11:30, এতে শুনবেন নিবেদিতা নাথের নিজের কথা, দুপুর 1:15 শুনবেন বাসবী নন্দীর পরিবেশনায় আধুনিক গান, দুপুর 1:40 শুনবেন নাটক মানব যাত্রা, দুপুর 2:45 গিটার বাদন শুনবেন রমন রায়ের পরিবেশনায়। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:00, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধে 6:15 শুনবেন যুবাবন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী, চাষাবাদের কথা সন্ধে 6:45, এতে গ্রীষ্মকালীন ফসলের যত্ন নিয়ে আলোচনা করবেন বিমলেন্দু রক্ষিত, রাত 8:00 শুনবেন আহরণ, রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি গেয়ে শোনাবেন সুজিত গঙ্গোপাধ্যায়, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15, রাত 9:00

৩০ মিনিটে শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। এতক্ষণ শুনলেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী।

0: নমস্কার বন্ধুরা, যুববাণীর অনুষ্ঠানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও হাজির হয়েছি নতুন কিছু গল্প কথা নিয়ে। বন্ধুরা, মানব সভ্যতার শুরু থেকে সঙ্গীত মানুষের আবেগ, সংস্কৃতি ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মৌখিকভাবে বাহিত হয়ে সঙ্গীত একটি সমৃদ্ধ ঐতিহ্য গড়ে তুলেছে, যা একাত্ম করে দেয় মানব সমাজকে। সঙ্গীতের ঐতিহ্যগুলোর মূল বৈশিষ্ট্যগুলো প্রতিটি অঞ্চলের নিজস্ব লোকসঙ্গীত, যেমন ভাটিয়ালি, বাউল, ভাওয়াইয়া, সেই এলাকার মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও প্রকৃতির প্রতিচ্ছবি। এটি লিখিত রূপে মানুষের মুখে মুখে বেশি মেচে থাকে। প্রাচীনকাল থেকে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীত তার বিশুদ্ধতা ও জটিল রাগ তাল সংরক্ষণ করে আসছে। তো তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে আজ আমরা কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, সঙ্গীতের ঐতিহ্য। কারণ সঙ্গীতের ঐতিহ্য এমন এক জিনিস, আমাদের যুগের পর যুগ ঐতিহ্যকে ধরে আসছে। আজ আমাদের সঙ্গে এই সঙ্গীতের ঐতিহ্য নিয়ে কথা বলবে যুবা বন্ধু রুচিস্মিতা পাল। চলো শুনে নি কি বলল।
1: নমস্কার, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত যুবা বন্ধু রয়েছে রুচিস্মিতা পাল।
2: নমস্কার।
1: আমাদের সঙ্গে যুবা বন্ধু আজ কথা বলবে ভারতীয় সঙ্গীতের ঐতিহ্য নিয়ে। সঙ্গীত আমাদের সকলের জীবনের এক অপরিহার্য অংশ। সঙ্গীত ছাড়া আমরা কেউই বেঁচে থাকতে পারবো না। আর এই সঙ্গীতের সুর, তাল, লয়, ছন্দ আমাদের সবার মনে সারাক্ষণ ধ্বনিত হতে থাকে। যাই হোক, আমি প্রথমে তোমাকে প্রশ্নই করছি, ভারতীয় সঙ্গীতের ঐতিহ্য বলতে কী বোঝো?
2: ভারতীয় সঙ্গীত ঐতিহ্য বলতে ভারতের বহু প্রাচীন ও সমৃদ্ধ সঙ্গীত সংস্কৃতির বোঝায়, যা হাজার বছর ইতিহাস ও আধ্যাত্মিক চর্চায় সঙ্গে যুক্ত। এই ঐতিহ্যের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত, ভক্তিমূলক সঙ্গীত এবং আধুনিক সঙ্গীত অন্তর্ভুক্ত। ভারতীয় সঙ্গীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের আবেগ, সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতির প্রকাশ।
1: আচ্ছা, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রধান দুটি ধারা কি?
2: ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রধান দুটি ধারা হল হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীত। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীত। হিন্দুস্তানি সঙ্গীত উত্তর ভারতের বেশি প্রচলিত এবং এতে খেয়াল, ঠুমরি, ধ্রুপদ ইত্যাদি দেখা যায়। কর্ণাটিক সঙ্গীত দক্ষিণ ভারতে জনপ্রিয় এবং এটাতে রাগ ও তাল নিয়ন্ত্রিতভাবে পরিবেশিত হয়।
1: আচ্ছা, ভারতীয় সঙ্গীতে অনেক রাগ ও তাল রয়েছে, শাস্ত্রীয় সঙ্গীতও রয়েছে বললাম আগেই আমি বললাম যেটা। তো এই ভারতীয় সঙ্গীতে রাগ ও তালের গুরুত্বটা কী?
2: ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত মূলত রাগ ও তালের উপর ভিত্তি করে গড়ে

0: উঠেছে। রাগ হল সুরের বিন্যাস যা নির্দিষ্ট আবেগ বা অনুভূতি প্রকাশ করে। তাল হল সঙ্গীতের ছন্দ বা সময়ের কাঠামো। রাগ ও তালের সঠিক সম্মিলনে সঙ্গীতের গভীরতা ও সৌন্দর্য ফুটে ওঠে।
1: হ্যাঁ, এর বৈশিষ্ট্য ভারতীয় সঙ্গীতকে বিভিন্ন বিশ্বের অন্যান্য সঙ্গীত ধারা থেকে আলাদা করে রেখেছে, তাই তো? পরবর্তী প্রশ্নটি হচ্ছে, লোকসঙ্গীত ভারতীয় সংস্কৃতিতে কী ভূমিকা পালন করে চলেছে?
0: লোকসঙ্গীত সাধারণ মানুষের জীবন, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন। এটি গ্রাম্যচলের আনন্দ, দুঃখ, প্রেম, প্রকৃতি ও উৎসবকে তুলে ধরে। লোকসঙ্গীত সাংস্কৃতিক পরিচয় রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: হ্যাঁ, আমাদের ভারতবর্ষে বহু সাধক ও কবিরা রয়েছেন যারা এই সঙ্গীতের ভাবধারার মাধ্যমে অনেক ভাবই প্রকাশ করেছেন। যাই হোক, তো আমাদের ভারতীয় সঙ্গীত ঐতিহ্য সংরক্ষণ কেন জরুরি?
0: ভারতীয় সঙ্গীত ঐতিহ্য দেশের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সংরক্ষণ করা জরুরি, কারণ এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।
1: হ্যাঁ, এর আধুনিকতার প্রভাবে অনেক প্রাচীন সঙ্গীত ধারা হারিয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়, তো তাই এই শিক্ষা, গবেষণা ও প্রচারের মাধ্যমে এই ঐতিহ্য রক্ষা করার প্রয়োজন। আর এখন যুগটাও যদিও অনেকটাই পাল্টে গেছে, তাই এটি আমাদের দায়িত্বের মধ্যে অবশ্যই পড়ে। যাই হোক, সঙ্গীত আমরা শুনে আসছি যে গুরু শিষ্য পরম্পরা, গুরুমুখী বিদ্যা যাকে বলা হয়, তো এই গুরু শিষ্য পরম্পরা ভারতীয় সঙ্গীতে কি ভূমিকা পালন করে চলেছে?
0: ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিকাশে গুরু শিক্ষা পরম্পরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পদ্ধতিতে ছাত্র দীর্ঘ সময় ধরে গুরুর কাছে থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করে। এর মাধ্যমে শুধু সঙ্গীতের কৌশল নয়, শৃঙ্খলা, সাধনা ও সঙ্গীতের গভীর দর্শন ও শেখানো হয়।
1: এই ঐতিহ্য, তুমি বলছো, ভারতীয় সঙ্গীতের মৌলিক বৈশিষ্ট্যগুলোকে সংরক্ষণ করতে সাহায্য করে। যাই হোক, তো এখন আমাদের যুগ আধুনিক চলছে, আমরা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কিছুটাও আলোচনা করলাম, এখন আমাদের আধুনিক যুগে যে ভারতীয় সঙ্গীত কিভাবে পরিবর্তন হয়েছে সেটা নিশ্চয়ই আমরা বুঝতেও পারছি, এটি এর সম্বন্ধে একটু বলো আমাদের।
0: আধুনিক যুগে প্রযুক্তি ও বিশ্বায়নের প্রভাবে ভারতীয় সঙ্গীতে নতুন পরিবর্তন এসেছে। চলচ্চিত্র সঙ্গীত, ফিউশন মিউজিক ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতীয় সঙ্গীত আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয় হয়েছে।
1: ভারতীয় সঙ্গীত কিভাবে জাতীয় ঐক্য গড়ে তুলতে সাহায্য করে?
0: ভারত বিভিন্ন ভাষা ও সংস্কৃতির দেশ হলেও সঙ্গীত মানুষকে একত্রিত করে। বিভিন্ন অঞ্চলের গান ও সুর দেশের সাংস্কৃতিক ঐক্যের বার্তা দেয়।
1: হ্যাঁ, এই জাতীয় অনুষ্ঠান উৎসব আমাদের সংস্কৃতি অনুষ্ঠানে সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, কারণ আমাদের ভারতবর্ষ এক বৈচিত্র্যময় দেশ। যাই হোক, আচ্ছা, তোমার মতে ভারতীয় সঙ্গীতের ঐতিহ্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী?
0: আমার মতে ভারতীয় সঙ্গীত ঐতিহ্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর বৈচিত্র্য ও আধ্যাত্মিক গভীরতা। এখানে শাস্ত্রীয়, লোক ও ভক্তিমূলক সঙ্গীতের অপূর্ব সমন্বয় দেখা যায়। এই সঙ্গীত মানুষের আবেগ, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সঙ্গে গভীরভাবে যুক্ত।
1: হ্যাঁ, যা আমাদের ভারতবর্ষের সঙ্গীতকে এক বিশ্বে অনন্য মর্যাদা দিয়েছে। আচ্ছা, আমি প্রথমেই বললাম যে সঙ্গীত আমাদের সকলের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে, তোমার ব্যক্তিগতভাবে কি মনে হয়?
0: আমি মনে করি আমাদের জীবনে এমন অনেক স্মৃতি আছে যেগুলো ছবি বা বস্তু নয়, বরং কোনো সুরের সঙ্গে জড়িয়ে থাকে। কখনো কোনো পুরনো গান শুনলে আমরা যেমন আমাদের জীবনের ওই পুরনো পর্যায়েটায় ফিরে যাই।
1: আচ্ছা, মাঝখানে একটি প্রশ্ন করছি, তুমি মাঝে মধ্যে পুরনো দিনের গানগুলো শোনো?
0: হ্যাঁ, আমি প্রায় লতা মঙ্গেশকর, মান্না দে ইত্যাদি ওদের গান
1: খুব
0: শুনে
1: ভালো, খুব
0: থাকি।
1: ভালো।
0: তাই আমাদের জন্য গান শুধু মনোরঞ্জন নয়, আমাদের জন্য সেটা আমাদের

0: পরিচয় আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
1: আচ্ছা, এই সঙ্গীতের ঐতিহ্য তো অতি প্রাচীন, তো এই এই সম্পর্কে তোমার কি মনে হয়? বৈদিক যুগ থেকে শুরু হয়ে আসছে, অনেক গান রয়েছে বৈদিক যুগেরও, সে সম্পর্কে একটু বলো।
0: ভারতের সঙ্গীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ এবং প্রাচীন। এর শিকড়টা যায় প্রায় 1000 বছর আগে, বৈদিক যুগে, যখন তন্ত্রমন্ত্রগুলো শুধু পাঠ করা হতো না, বরং সুর ধরে গাওয়াও হতো। সময়ের সাথে সাথে ভারতীয় সঙ্গীত নানা অঞ্চল, সংস্কৃতি এবং সম্প্রদায় থেকে প্রভাবিত হলেও তার নিজস্ব পরিচয়টা ধরে রেখেছে। এইভাবে ভারতীয় সংস্কৃত আরও বৈচিত্র্যময় হয়ে উঠেছে।
1: আচ্ছা, তোমার এই গানের মধ্যে শাস্ত্রীয় রয়েছে, রবীন্দ্র নজরুল, অনেকটাই ধারা রয়েছে, তো তার মধ্যে তোমার কোন ধারা ভালো লাগে?
0: আমার লোকসঙ্গীতটা নিজস্ব অনেক ভালো লাগে ওই গান।
1: আচ্ছা আচ্ছা, বলতে চাইছো যে কারণ এখানে গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে অনেক সময় গান গাওয়া হয়, তাই এই এর সুরের মধ্যে এক যেন মাটির গন্ধ পাওয়া যায়, তাই তো? বাহ, আচ্ছা, আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে উত্তর ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত বা দক্ষিণ ভারতের অনেক শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে, এ সম্পর্কে একটু বলো আমাদের।
0: আমার সবথেকে ভালো লাগে এই বিষয়টা যে ভারতের প্রতি অঞ্চলে নিজস্ব সুর আছে। যেমন উত্তর ভারতে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং দক্ষিণ ভারতে কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীত, আবার বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীত, সব কিছু মিলিয়ে যেমন এক বিশাল সুরের জগৎ, যেখানে আমাদের ভাষা আলাদা হলেও সুর এবং তাল আমাদেরকে একসাথে বেঁধে রেখেছে। আর এই বিশাল সুরের জগতের একটি অন্যতম অংশ হলো আমাদের আসাম। আসামের কথা বলতে আসলে বিষয়টা আমার কাছে আরও কাছের হয়ে উঠে পড়ে।
1: হ্যাঁ, আমাদের আসামেরও কিন্তু অনেক সঙ্গীতের ঐতিহ্য রয়েছে, বরগীত রয়েছে, তারপর এদের অনেক
0: বাগারুম্বা
1: হ্যাঁ
0: রয়েছে,
1: বাগডুম্বা গান রয়েছে।
0: মিসিং কমিউনিটির গান রয়েছে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি,
1: হ্যাঁ
0: যেরকম বাঙালি সম্প্রদায়ের মধ্যে ধামাইল সঙ্গীত বিশেষভাবে পরিচিত, যা বিশেষ কোনো বিয়ে বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আবহাওয়া তৈরি করে। এইভাবে চা জনগোষ্ঠীর মানুষের কাছে রয়েছে তাদের নিজস্ব লোকগীত, যা তাদের শ্রম, উৎসব ও জীবনের গল্প তুলে ধরে। বড়ো সম্প্রদায়ের কাছে রয়েছে বাগরুম্বা সঙ্গীত। আসামের সঙ্গীত প্রকৃতি, সমাজ, জীবন এবং আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত। তার সবচেয়ে পরিচিত উদাহরণ হল বিহু সঙ্গীত। এই গীত অসমীয়া নববর্ষ এবং কৃষিভিত্তিক জীবনকে কেন্দ্র করে উঠেছে।
1: হ্যাঁ, আমরা দেখতে পাই যে বহাগ বিহু, তারপর রঙালী বিহু, হ্যাঁ বৈশাখী বিহু রয়েছে, এগুলোতে অসমীয়া লোকেরা, জনগোষ্ঠীর লোকেরা তাদের বিভিন্ন গান করে থাকেন। আচ্ছা, তোমার কি মনে হয় যে আগের গানের যে ধারা ছিল, আগের গানের ধারা থেকে আজকের দিনের গানের ধারা অনেকটাই পাল্টে গেছে?
0: বর্তমান সময় আমাদের চারপাশে আধুনিক সঙ্গীত ও ডিজিটাল মাধ্যমের প্রভাব বাড়লেও আমাদের নিজের ঐতিহ্যবাহী সঙ্গীতকে ভুলে যাওয়া উচিত নয়। আজকের দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে নতুন সুর আসবে, নতুন ধারাও তৈরি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি মনে করি আমাদের ঐতিহ্যের সুরগুলো সমান যত্নে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য, কারণ এগুলো শুধু গান নয়, এগুলো আমাদের শিকড়ের শব্দ।
1: হ্যাঁ, আর এই বললে যে এই শিকড়ের শব্দ, এগুলো ধরেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও এগিয়ে যাবে, তাই তো?
0: হ্যাঁ,
1: আমাদের আসামে অনেকেই, অনেক কবিরা ছিলেন, যেমন শ্রীমন্ত শঙ্করদেব, ভূপেন হাজারিকার অজস্র গান রয়েছে, শোনা হয় কি মাঝে মধ্যে?
0: মাঝে মধ্যে, হ্যাঁ।
1: আচ্ছা, তাছাড়া আমাদের বাংলার অনেক আধুনিক গায়করা ছিলেন, যেমন কিশোর কুমার, তারপর মোহাম্মদ রফি, এনাদের গানগুলো শুনলে আজও যেন মনটা ভরে যায়, তাই তো? আচ্ছা, সে সম্পর্কে তুমি একটু বলো এই সময়ের গান নিয়ে।
0: আমি ছোটবেলা থেকেই অনেক লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মোহাম্মদ রফি এবং মন্নাদের গান শুনে বড় হয়েছি। হয়তো তাদের সময় আমরা ছিলাম না, তবুও তাদের কণ্ঠগুলো এখনও ঘরে ঘরে শোনা যায়। এই জিনিসটাই।

0: হয়তো আমরা বুঝতে পারি আমাদের সংস্কৃতি থেকে, আমাদের সঙ্গীত সংস্কৃতি থেকে, যে এক প্রজন্মের পর প্রজন্ম চলে যায় কিন্তু গানটা সেই থেকে যায় আমাদের মধ্যে।
1: আচ্ছা, তুমি কি মনে করো যে এই আমাদের বর্তমান সময়টা তো অনেক দ্রুতই বদলে যাচ্ছে, তার মধ্যে থেকে এই গানের সুর ঐতিহ্যগুলোকে আমাদের এখন বর্তমান প্রজন্মের কথা বলছি বাঁচিয়ে রাখাটা দরকার?
0: হ্যাঁ, বর্তমান প্রজন্মে আমাদের চারপাশে যেহেতু আধুনিক সঙ্গীত আর ডিজিটাল মাধ্যমে প্রভাব অনেক বেড়েছে, তাও আমার মনে হয় যে আমাদের ওই পুরনো দিনের গানগুলো ধরে রাখা উচিত, কারণ সেগুলোই আমাদের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস,
1: অবশ্যই।
0: যেটাকে আমাদের এইভাবে ছেড়ে দেওয়া উচিত না। কথায় আছে যে জাতি তার গান মনে রাখে, সে জাতি তার ইতিহাসও মনে রাখে।
1: বাহ, সত্যি, খুব সত্যি কথা।
0: আর এই সঙ্গীত ইতিহাস আমাদের গর্ব,
1: হ্যাঁ
0: আমাদের পরিচয় আর আমাদের হৃদয়ের উত্তরাধিকারী।
1: হ্যাঁ, একদম, এই ভবিষ্যৎ প্রজন্মই এটাকে বাঁচিয়ে রাখবে। আচ্ছা, তুমি কি মনে করো আমাদের জীবনের স্মৃতির সঙ্গে গান কিভাবে জড়িয়ে থাকে?
0: গান আমাদের জীবনের বিশেষ মুহূর্তগুলোকে মনে করিয়ে দেয়। কোনো পুরনো গান শুনলে আমরা সেই সময়ের অনুভূতি ও স্মৃতিতে ফিরে যেতে পারি, তাই আমাদের জীবনে স্মৃতির সঙ্গে গান খুব
1: গুরুত্বপূর্ণ বলছো,
0: খুব খুব
1: একদম অঙ্গাঙ্গি ভাবে
0: সুন্দরভাবে
1: জড়িত।
0: খুব
1: হ্যাঁ,
0: সুন্দরভাবে জড়িয়ে থাকে।
1: আচ্ছা, গানকে কেন শুধু বিনোদন নয়, সংস্কৃতির অংশ বলা হয়?
0: কারণ গান একটি সমাজের ইতিহাস, ভাষা ও ঐতিহ্য প্রকাশ করে। গান শুধু আমাদের মনোরঞ্জনের জন্য না, গান আমাদের ইতিহাসকে তুলে ধরে, আমাদের বর্তমানকে তুলে ধরে আর আমাদের আগামীকাল ভবিষ্যতে প্রজন্মদেরকেও বলে তুলে যে আমাদের ইতিহাস কি ছিল, আমরা কোথা থেকে এসেছি।
1: অবশ্যই, অবশ্যই। আচ্ছা, ভারতীয় সঙ্গীতের ইতিহাস কতটা প্রাচীন?
0: ভারতীয় সঙ্গীতের ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো এবং এর শিকড় বৈদিক যুগে রয়েছে, যখন যখন তন্ত্রমন্ত্রগুলো শুধু পাঠ করা হতো না, বরং সুর ধরে গাওয়াও হতো। সেই সময়ের সাথে সাথে পাল্টে পাল্টে গেল আমাদের ওই ভারতীয় সাংস্কৃতিক সঙ্গীতটা, পাল্টে যায়নি।
1: হ্যাঁ, আচ্ছা, বৈদিক যুগের সঙ্গীতের ভূমিকা কি ছিল তখন?
0: তখন মন্ত্র ও স্তোত্র শুধু পাঠ করা হতো না, সুর করে গাওয়াও হতো।
1: হ্যাঁ, তখন মুনি ঋষিরা সেই মন্ত্রগুলো গানের মাধ্যমে পাঠ করতেন। তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে গান বা সঙ্গীত চলে আসছে যথারীতিভাবে। আচ্ছা, ভারতীয় সঙ্গীতকে বৈচিত্র্যময় করে তুলেছে কোন বিষয়গুলো?
0: ভারতীয় সঙ্গীতকে বৈচিত্র্যময় করে তুলেছে অনেক বিষয়গুলো, বিভিন্ন অঞ্চল, ভাষা, সংস্কৃতি ও সম্প্রদায়ের প্রভাব ভারতীয় সঙ্গীতকে বৈচিত্র্যময় করেছে।
1: আচ্ছা, আমাদের সঙ্গীতের ধারার মধ্যে অনেকটাই ধারা রয়েছে। আমাদের শাস্ত্রীয় সঙ্গীত ধারা রয়েছে, দক্ষিণ ভারতে রয়েছে, কর্ণাটকি রয়েছে, তো তার মধ্যে উত্তর ও দক্ষিণ ভারতের যে শাস্ত্রীয় সঙ্গীতের নাম কি তুমি জানো?
0: উত্তর ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের নাম হলো কি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং দক্ষিণ ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের নাম হলো কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীত।
1: আচ্ছা, শাস্ত্রীয় সঙ্গীত গেল, তো লোকসঙ্গীত নিয়ে একটু কথা না বললেই নয়। লোকসঙ্গীত আমাদের সংস্কৃতিকে কিভাবে তুলে ধরে?
0: লোকসঙ্গীত মানুষের জীবনযাত্রা, উৎসব, বিশ্বাস ও ঐতিহ্যকে তুলে ধরে।
1: হ্যাঁ, কারণ এই যে আগেও বললাম, লোকসঙ্গীত এমন একটি গান যা আমাদের সাধারণ বাঙালির জীবনধারা, মাটির গন্ধ, সব কিছুকে যেন গানের মধ্যেই নিহিত করে দেখায়। আচ্ছা, ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গীতের মধ্যে কি মিল রয়েছে?
0: ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গীতের মধ্যে মিলটা হলো ভাষার। ভাষা আলাদা হলো সুর, তাল ও সাংস্কৃতিক অনুভূতি মানুষকে একত্রিত করে।
1: আচ্ছা, এই যে বলে একত্রিত করে, সঙ্গীত তখন কিভাবে মানুষকে একত্রিত করে?
0: সঙ্গীত ভাষা ও সংস্কৃতির ভেদাভেদ ভুলিয়ে মানুষকে আবেগের মাধ্যমে যুক্ত করে।
1: আচ্ছা, সবশেষে একটি প্রশ্ন করব, তোমার প্রিয় ভারতীয় সঙ্গীত ধারা কোনটি এবং কেন?
0: আমার প্রিয় ভারতীয় সঙ্গীত ধারা হলো লোকসঙ্গীত।

0: উচিত, কারণ এটি মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত।
1: বাহ, তুমি খুব সুন্দর করে বললে। সঙ্গীতের ঐতিহ্য নিয়ে সত্যি অনেক কিছুই জানলাম, তোমাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: বন্ধুরা, অর্থাৎ বোঝা গেল সঙ্গীত শুধু বিনোদনই নয়, বরং উৎসব পুজো বিয়ে থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মূল ভিত্তি। খুব সুন্দর করে বলল আমাদের যুবা বন্ধু, আশা করি তোমাদেরও অনুষ্ঠানটি ভালো লাগলো। এবারে শুনবেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে একখানি নজরুল গীতি।

এতক্ষণ শুনলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে নজরুল গীতি। এবারে আরও একখানি নজরুল গীতি শুনবেন ঐশ্বরিয়া চক্রবর্তীর কণ্ঠে।

গানখানি শুনলেন ঐশ্বরী চক্রবর্তীর কণ্ঠে। বন্ধুরা, এবারে আমাদের সময় শেষ হয়ে এসেছে, আবার কথা হবে পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানে। ভালো থেকো।

বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী শুনলেন এতক্ষণ। আসর উপস্থাপনায় ছিলেন পৌলমী শীল, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন চাষ আবাদের কথা।

0: কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আসরে প্রথমে আমরা শুনবেন একটি আলোচনা, মীন পালকেরা কখন কি করবেন, আর এ নিয়ে আলোচনা করছেন মহিতোষ বর্মন। তাহলে আসুন শোনা যাক এই আলোচনাটা।
1: দেখুন, অসম মীন উদ্যোগ উন্নয়ন নিগম আসামে প্রথম প্রতিষ্ঠা হয় 1977 ইংরেজিতে।
2: আচ্ছা,
1: আসাম মীন উদ্যোগ উন্নয়ন নিগম প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্যই হলো যে আসামে মাছ মারার সম্প্রদায়ের যারা ভাই বোনেরা আছে ওনাদেরকে ওনাদের আর্থসামাজিক উন্নতি করা, বিলে বা প্রাকৃতিক জলাশয় যেখানে আসামের মীন উদ্যোগ উন্নয়ন নিগমের অধীনে বর্তমানে 184টি বিল আছে যার মোট জলের আয়তন 12,900 হেক্টর, এবং সেই বিলগুলো ওনাদেরকে লিজ দিয়ে যাতে ওরা আর্থসামাজিকভাবে উন্নতি করা যায় সেই জন্য এই প্রতিষ্ঠানটি গড়া হয়েছিল। এবং বর্তমানে আসামে যে 184টি বিল আছে তার মধ্যে আমাদের কাছাড় জেলায় আছে 19টি যা সর্বমোট জলের আয়তন 608 হেক্টর, এবং মাছ উৎপাদন হওয়ার যে জলের আয়তন সেটা হলো 530 হেক্টর। প্রথমে আমাদের এই বিলগুলো আমরা সরাসরি পরিচালনা করতাম, এবং যে বিলের আশেপাশে যারা যে মাছ মারা সম্প্রদায় আছে সেই সম্প্রদায়ের লোকদেরকে আমরা মাছ শিকার করতে বা ধরতে নিয়োগ করতাম। এবং একটা কর্পোরেশনের একটা নিয়ম আছে যে মাছ মারার যে সেখানে যে আয় হয় সেখান থেকে ধরুন 40% ওনাদেরকে দিতাম তখন, আর 60% কর্পোরেশনে নিত এবং রাজস্ব হিসাবে সেটা সরকারের তহবিলে জমা হতো। লিস্ট নেওয়াটা পরে হয়েছে, প্রথমে আমরা সরাসরি আমরা নিজে বিল পরিচালক এবং সহ বিল পরিচালক এবং বিল যারা রক্ষক আছে বিল গার্ড বলে যারা ওনাদেরকে নিয়ে আমরা আগে পরিচালনা করি। বিল গার্ড হলো সরকারি কর্মচারী, নিগমের কর্মচারী, এবং আমরা কি করি এই যে মাছ শিকার করার জন্য যারা যে মাছ আমরা নিয়োগ করি মাছ ধরে তাদেরকে নিয়োগ করি তাদের মধ্যে থেকে আমরা একজন নেতা বলুন বা হাউলদার বলুন, হ্যাঁ শুধু কয়েকজন গ্রুপ লিডার করে দিতাম, তার অধীনেই এই মাছ মারা হতো। কিন্তু পরে 1994-95 ইংরেজ থেকে আমরা দেখলাম যে আমরা পরিচালনা না করে যদি ওনাদেরকে যদি যারা মাছ মারার সম্প্রদায়ের যে উপযুক্ত লোককে যদি আমরা সেটা পরিচালনা করে দায়িত্ব দেওয়া হয় তাহলে হয়তো বা ওনাদের আর্থসামাজিক দিক থেকে আমরা ওনারা লাভবান হবেন, বা সেই মীনমহলগুলি সংরক্ষণের ব্যাপারে ওনারা যত্নবান হবেন। সেই দিক থেকে চিন্তা করে হয়তো বা আমাদের যে

0: ম্যানেজমেন্ট আছে নিগমের 1994-95 ইংরেজি থেকে সেটা লিজ দেওয়ার মানে শুরু হয় এবং বর্তমানে সেই অবস্থা চলছে। প্রথম দিকে ধরুন 2 বছরের জন্য দেওয়া হতো 3 বছর, কিন্তু দেখা গেল যে এই 2-3 বছর দেওয়ার পরে যারা যে মহলদার নিয়োগ হয় ওনারা সেই বিলটি সংরক্ষণ করতে বা সেই বিলের উন্নতি করতে, মিনমহলের উন্নতি করতে ওরা সেইভাবে টাকা ওরা কাটাতো না। ওরা কি করতো, সেখানে যখন লিস্ট পেত তারা মাছ মারতো, শুধু মাছ মারি যতটুকু পারা যায় সেখানে পারলে সবকিছু মাছ তোলার ব্যবস্থা করতো। কিন্তু দেখলাম যদি ওনাদেরকে যদি আরো সময় দেওয়া হয় তাহলে হয়তো বা ওরা যত্নবান হবেন সেই মিনমহল উন্নতি করার জন্য। সেই হিসেবে বর্তমানে আমাদের 7 বছর করে প্রত্যেক মহলদারকে দেওয়া না। দেখুন যখন নিগমে মিনমহলগুলো লিজ দেওয়ার একটা ব্যবস্থা করা হয় তখন কি করা হয়, সেখানকার যে জলের আয়তন যেখানে মাছ উৎপাদন হবে সেই সেই জলের আয়তন একটা হিসাব করে সেখানে ন্যূনতম একটা রাজস্ব ধার্য করা হয়।
1: আচ্ছা,
0: আমরা কি করি একটা অনুমান করে দেখা গেছে যে 100 টাকা সেখানে 100 টাকার মাছ উৎপাদন হবে, তখন সেখানে 15% শুধু আমরা রাজস্ব হিসাবে,
1: আচ্ছা
0: ন্যূনতম রাজস্ব হিসাবে আমরা এটা ধরে নিই, আদায় করার ব্যবস্থা করা। এবং আমরা কি করি যে সেটা আমাদের খোলা যেটা ওপেন টেন্ডার বলে, ওপেন টেন্ডার সে কিছু আমরা আহ্বান করি যারা যারা মাছ সম্প্রদায়। আমাদের নিগমের বিশেষত্ব হলো এই বিলগুলো বা মিনমহলগুলো তারাই পাবে যারা প্রকৃতপক্ষে মাছ মারা সম্প্রদায়ের, এবং আমাদের বরাক উপত্যকা যারা মাইমাল বলে মুসলিম সম্প্রদায় পরিচিত ওনারাই সেই টেন্ডার দেওয়ার যোগ্য।
1: আচ্ছা,
0: তে ওনারা টেন্ডার সেখানে দেওয়ার পরে যারা যোগ্য বলে বিবেচিত হবে ওনাদেরকে দেওয়া হয়। আর ওনারা সেখান থেকে যে ধরুন একটা বিলের একটা রাজস্ব 100 টাকা হলো, ওনারা যদি সেখানে মাছ ছেড়ে মাছ চাষ করে যদি ওনারা ওখানে 1000ও পায়, নিগমে শুধু 100 টাকাই নেবে, বাকি সবগুলো যে মহলদার শুধু না, এই মহলদার এবং সেখানে জড়িত যারা মাছ শিকার করে মাছ ধরে সেই সব মাছ মাছ মারা সম্প্রদায়ের লোকেরা সেটা ভোগ করবে। সেটারও একটা নিয়ম আছে যে মহলদারে এই লিজের টাকা দেওয়ার পরে যেটা যে সেখানে লভ্যাংশ থাকবে সেটা 50-50 হারে, নিয়ম মতে 50-50 হারে 50% মাছ মারা যে লোক জড়িত ওনারা, আর 50% পাবে মহলদার, সেইভাবে ভাগ করে নিতে হচ্ছে। সেটা আমার মনে হয়, আমার যেটা ব্যক্তিগত ধারণা, সেইগুলো সেই জলাশয়গুলোতে প্রযোজ্য যে জলাশয়গুলো প্রাকৃতিকভাবে মাছ উৎপাদন সম্ভব
1: সেখানে।
0: আর যেখানে অ্যাকচুয়ালি কালচার ফিশারি যেটা বলি, আমাদের বিলে বর্তমানে শুধু আগে ক্যাপচার ফিশারি না, জলাশয়গুলো সাধারণত ক্যাপচার ফিশারি বলে, যেখানে প্রাকৃতিকভাবে মাছে ডিম দিয়ে মাছ চারা উৎপন্ন করে মাছ উৎপাদন হয়। আবার কালচার ফিশারি হলো যেখানে আমরা উন্নত প্রজাতির মাছের পোনা ছেড়ে মাছ উৎপাদন করি, সেটাই এই কালচার ফিশারি। তবে আমাদের অনেকটা বিল কাছারে কালচার ফিশারি হিসেবে আমরা এখনো ইয়ে করি, ব্যবহার করি। তো সেখানে ধরুন আমাদের একটা বিলের একটা আমি আপনাকে বলছি, এই কাটিগড়ায় সিমরানপুর আনোয়া বলে আছে 27 সেক্টরের বিল।
1: আচ্ছা,
0: সেখানে গত বছর যে মহলদার উনি প্রায় 14 লক্ষ টাকার মান খরচ করেছেন মাছ চাষ করতে গিয়ে, মাছের খাদ্য মাছের পোনায় সেগুলো ক্রয় করতে গিয়ে এবং পরিচালনা করতে গিয়ে সেখানে বিলের যে রক্ষণাবেক্ষণের জন্য পাহারাদার সেটা নিয়োগ করতে গিয়ে দেখা যাচ্ছে সেখানে যদি 50% হয় তাহলে উনি অনেক হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই হিসেবে ওনারা একটা লোকে স্থানীয়ভাবে সেগুলো একটা যারা মাছ মারে মাছ মারার সঙ্গে জড়িত তাদের সঙ্গে একটা বোঝাপড়ার মধ্যে একটা ইয়ে করা হয়। তবে যেগুলো প্রাকৃতিকভাবে মাছ উৎপন্ন হচ্ছে সেখানে 50% সেইভাবে হচ্ছে বলে আমি তো দৃঢ় বিশ্বাস। দেখুন আমাদের কাছে যেহেতু সে আমাদের মিন বিভাগ না হলেও মিন বিভাগের সঙ্গে জড়িত আসাম মিন উদ্যোগ, সেই জন্য অনেকে না জেনে বা জেনেও হয়তো বা আমাদের অফিসে অনেকে আসেন যে আমাদের আমার 2 বিঘা একটা মাছ চাষ উপযোগী একটা জমি আছে সেটা কিভাবে করা হয়। তখন আমরা ওনাদেরকে যদিও আমাদের ইয়ে না পড়লেও মাছ উৎপাদনের স্বার্থে জেলার মাছ উৎপাদন বৃদ্ধির স্বার্থে আমরা ওনাদেরকে অনেক পরামর্শ দিয়ে থাকি, এবং এবং ওনাদেরকে আরও ভালোভাবে জানার জন্য আমরা সেটা আমাদের যে জেলা মেন অধিকর্তা আছে অফিস আছে ওনাদের কাছেও পাঠিয়ে দিই, ওনাদের সঙ্গে যোগাযোগ করি। আমাদের ওনাদের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক আছে, যে কোনো কিছু সমস্যা হলে আমাদের

0: যে মিনমলে হোক বা সেভাবে যারা যে মাছ চাষের জন্য যারা যে উদ্যোগী যারা যে উৎসাহী লোক আছেন আমাদের কাছে, ওনাদের বিষয়ে আমাদের ওনাদেরকে পরামর্শ করে আমরা সেই সব লোকদেরকে আমরা ফলো প্রসঙ্গ করিয়ে দিই। মাছ উৎপাদন আমাদের, আপনি 20 বছর পূর্বে যদি আপনি চলে যান, নিজেকে নিয়ে যান বা আমাদেরকে নিয়ে যায়, তাহলে দেখবেন আমাদের এই যে উপত্যকার যে বড় বড় নদ নদী যেগুলো আছে, বরাক উপ বরাকের কথাই বলুন, জাটিঙ্গা, মধু, চিরি সেগুলোই বলুন, তখন মাছে পরিপূর্ণ ছিল জল
1: সেই।
0: হ্যাঁ, ধরুন আমাদের এখানে যারা আমাদের এখানে সুপরিচিত মাছ, এই বাসা মাছ আমরা যেটা বলি, এত এত ছিল, এত পরিমাণে ছিল যে যখন আশ্বিন কার্তিক মাসে যখন উই উঠতো তখন শুধু বাসা মাছ লাফাতো নদীর জলে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আরও একটা আপনাকে বলছি যে জাটিঙ্গা নদী, মধুরা, জাটিঙ্গা, চিরি এগুলো গুড়া মাছ বলি আমরা যেটা বলি, গুড়া মাছ, গুড়া মাছ এত প্রচুর ছিল, এত প্রচুর ছিল, কিন্তু আজ সেটার কোনো বংশ নেই, প্রায় বিলুপ্তির পথে, প্রায় বিলুপ্তির পথে। আমরা এইভাবেও দেখেছি, আমি নিজে জাটিঙ্গা পাড়ের লোক, আমি সেই জন্য বলছি যে একজন যদি জাল দিয়ে যখন গুড়াগুলো কোনো দলবদ্ধ হয়ে নেমে আসে, যখন জাল মারা পড়ে, আমরা যেটা উড়া জাল বলি, ঝাঁকি জাল বলি, জালে এত মাছ হতো মানুষ টেনে নিয়েছে তো।
1: আচ্ছা,
0: এই মাছগুলো,
1: এই পরিমাণ
0: এই মানে মাছ ছিল আমাদের এই উপত্যকায়, এই মাছগুলো কোথায় গেল আশ্চর্য লাগে। তখন এটার একমাত্র কারণ হলো আপনি যে একটু আগে বলেছেন যে বিল হাওড়ে যে যেগুলো যে মাছ আছে বা সেগুলো ধরতে গিয়ে কোনো যারা যে মাছ ধরার জন্য যারা এগিয়ে কোনো বাধ্যবাধকতা আছে কি আছে না,
1: আইনের দিকটা আমি জানতে চাইছি।
0: নিশ্চয়ই আছে, আমি সেটাই এই প্রসঙ্গে বলছি কেন আইনটা প্রযোজ্য এখানে হতে হচ্ছে বা কেন করতে হচ্ছে, সেটা হলো এই যে মাছটি সমূলে আমরা ধ্বংস করছি,
1: সেই
0: জেনে হোক বা অজান্তে হোক আমরা ধ্বংস করছি, সেটি বন্ধ করার জন্য এই আইনের বিশেষ প্রয়োজন। আর কেন হচ্ছে দেখুন, যে মাছের যে আমরা বলি প্রজনন ঋতু সময়, সেটা হলো এপ্রিল মাসের 1 তারিখ থাকেন আমাদের থেকে আর জুলাইয়ের 15 মাস পর্যন্ত, এই যে 4 মাস, এই 4 মাস মাছে গর্ভধারণ, মাছের ডিম আসে পেটে, স্ত্রী মাছের, পুরুষ মাছের শুক্রাণু আসে। তখন মাছে যদি একটা কাতলা মাছে আমরা যেটা আমরা জানি প্রায় 80,000 মতন ডিম থাকে,
1: আচ্ছা,
0: আর একটা রুই মাছে প্রায় 2 লক্ষ মতন ডিম থাকে, ঠিক সেইভাবে একটা মৃগেল মাছে, মৃগা মাছে প্রায় 1.5 লক্ষের মতন ডিম থাকে। যদি ধরুন আপনি এই যে এপ্রিল থেকে এই জুলাইয়ের ভিতরে যদি আমি যদি একটা রৌ মারি, তাহলে আমি 2 লক্ষ মাছ মেরে দিচ্ছি, সত্যিকার অর্থে বলতে গেলে সেটাই।
1: তাই
0: সেই জন্য তো এই যে এপ্রিল মাসেও মাছ মারছে, জুলাই মাসেও মারছে। তবে এই 2 বছর থেকে আমাদের সরকার বা যে জেলা মিন অধিকর্তা হোক বা জেলা যে জেলাতেও উপায়ুক্ত হোক, ওনাদের প্রচেষ্টায় কিন্তু সেইগুলো বন্ধ করার একটা ভালো একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
1: আচ্ছা,
0: আমি একটা আপনাকে বলছি যে ধরুন মিনানে কথা বলেছেন, আসামের একটি ইয়ে আছে, এই মিন কি কি জাল ব্যবহার করতে হয় এবং কোন সময় কি করতে হয় সে সম্বন্ধে স্পষ্ট একটা উল্লেখ করা আছে, এবং সেই বিষয়ে গ্রামে গঞ্জে মিন বিভাগ থেকে সেটার একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে, যাতে লোকে যাতে জানে যে এই যে মাছ মারা হচ্ছে এই প্রজন ঋতুর সময়ে, এই সময়ে মাছ মারলে যে কার ক্ষতি হচ্ছে। চাষি ভাইদের সঙ্গে সঙ্গে যে আমরা সারা যারা মাছ ভালো পায়, যারা মাছ কিনি, সবারই তো ক্ষতি হচ্ছে। ঠিক দেখুন, 1 এপ্রিল থেকে আমি 15 জুলাই পর্যন্ত বললাম, সেখানে 7 সেন্টিমিটার বাই 14 সেন্টিমিটারের 14 সেন্টিমিটারে কোনো ধরনের আমরা যে মহাজাল বলি, বেড় জাল বলি, সেগুলো ব্যবহার করা পুরা নিষেধ।
1: আচ্ছা,
0: ঠিক সেইভাবে 1 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার বর্গের যে কোনো মশারি জাল বৎসরের যে কোনো সময়েও
1: ব্যবহার করা নিষেধ।
0: তবে এখানে একটা কথা, এই যে 1 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার যে মাছে জালের যে এই যে কি বলবো আমি সেটাকে, পাশ গ্যাপটা যে এই গ্যাপের কথাটা বলছি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে যদি প্র্যাকটিক্যালি দেখুন তাহলে অনেক ক্ষেত্রে প্রযোজ্য হওয়া একটু কষ্ট আছে। ধরুন আমাদের মকা মাছ, সেই মকা মাছ কিন্তু এই চলে যাবে এই গ্যাপের ভিতরে। ধরুন সেইভাবে আমাদের এখানে যে যারা হুগা মাছ, স্থানীয় হুগা মাছ বলি বা চাপিলা করি এই নামে বলুক না কেন, এই যে এই মাছগুলো কিন্তু দারকিনা বেরিয়ে যাবে, সেই ক্ষেত্রে একটু কথা আছে যে এগুলো তাহলে কি হবে। তবে এই সময়েও যদি মিন

0: জেলা মিনি অধিকারী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে বা জেলা উপাধি উপায়ুক্তের সঙ্গে যোগাযোগ করে সেটা যদি সেই বিষয়ে ভালোভাবে বুঝে যদি একটা একটা নির্দেশ যদি নিজে আনতে পারা যায়, একটা অর্ডার যদি করা হয়, তাহলে সেইগুলো মারা যায়
1: থেকে।
0: তবে সেগুলো সাধারণত হয় না। কি করে? মশারি জাল ব্যবহার করে এই মাছ মারতে গিয়ে কেউ বড় মাছও আছে তখন তুলে নেই। সেইগুলো আমাদের সবারই একটা সজাগতা থাকতে হবে। ঠিক সেইভাবে আপনাদের কি হলো, 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত কোনো নদী বিল বা মিন মহলে ঘোষিত মিন মহল আমাদের মিন মহল পড়ে বরাক জাটিঙ্গা চিরি চিরি সেভাবে সব সব জলাশয়ে পড়ে। এই জলাশয়গুলিতে সঙ্গে যে বিলের সঙ্গে যেগুলো যে সংযোগকারী নালা আছে সেই নালাতে কোনো ধরনের আমাদের কোনো বাঁশের কি বলবো খাঁটি স্থানীয় যেটা খাঁটি বলি বা বাসের কোন মাছ মারা যন্ত্র ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষেধ। নড়ি হকরা অনেক কিছু নাম আছে এখানে, এগুলো সেখানে ব্যবহার করা নিষেধ। কেননা ধরুন এই যে প্রজনন ঋতুতে যখন মাছ ডিম ছাড়ে সেখান থেকে যে ছোট ছোট ডিম ডিম পোনা ডিম পোনা ধানি পোনা যেটা আমরা ফ্রাই ফিঙ্গারলিং এইগুলো এই মাছগুলো কি নদী থেকে সেই প্রাকৃতিক জলাশয়গুলিতে উঠে, কিন্তু সেই রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কোথায় উঠবে? সেই জন্যই মাছ বিলে বা হাওরে নালা খালায় মাছের উৎপাদন আজ কমে যাওয়ার মূল কারণ
1: হলো
0: মূল কারণ ছিল। সেই জন্য এইগুলো মেনে চলতে হবে এবং এই আইন ভঙ্গকারীকেও শাস্তি প্রদানের ব্যবস্থা
1: রয়েছে।
0: তবে সবচেয়ে দেখুন এই আইনটা যদি কার্যকরী করতে হয় তাহলে আমাদের সজাগ হতে হবে। সেটা শুধু মাছ যারা চাষ করে, আমাদের কি হয় আমাদের নিগমের তরফ থেকে যে যখন লিজ দেওয়া হয় তখনই কয়েকটা চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয় মহলদারকে, যে এখানে যতটা আমি বললাম যে 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত বা কত সাইজের নেট এগুলো কোনো ব্যবহার পুরো নিষিদ্ধ। তবে আমরা কি করি সেই গ্রামের আশেপাশে যারা যে আছে ওনাদেরকে নিয়ে আমরা ধরুন অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলতে আমরা সেই সেইভাবে করি না, কিন্তু আমরা কি করি কয়েকজনকে নিয়ে বসে বসে সেগুলো আলোচনা করি, এই করলে সেই এই আমাদের অনিষ্ট হবে। এখানে শুধু মহলদারের ইয়ে না, এখানে যদি মাছ উৎপাদন হয় এই মিন মহলে তাহলে স্থানীয়ভাবে যারা যে এখানে মাছ ক্রয় করে ওনাদেরও কিন্তু লাভ হওয়ার একটা সুযোগ আছে। দেখুন আমরা এখানে মাছ চাষ বলতে আমরা সাধারণত বলি যে মাছ খাওয়ার উপযোগী মাছ উৎপাদন, আমরা যেখানে টেবিল সাইজের মাছ বলি ধরুন 500 গ্রাম 700 গ্রাম 1 কেজি সেইটাই বলি, কিন্তু মাছ চাষ কিন্তু এখন ব্যাপকভাবে সেটা শুধু বড় মাছের না এই পোনা মাছ চাষ কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে। আমাদের এখানে কাছাড়ে প্রায় 70 মিলিয়নের মতন আমাদের পোনা মাছের প্রয়োজন, সেখানে উৎপাদন হচ্ছে 50 থেকে 60 মিলিয়ন, এখানে অনেক ঘাটতি আছে। সেই জন্য আমাদের এখানে বেশিরভাগ আমি যেটা নিজে আমি একটু এই মাছ চাষে এই বিভাগে চাকরি করি বলে না, আমি নিজেই উৎসাহী একজন, সেই হিসাবে আমাদের ধরুন চাতলা হাওর সিরিকোনার ওদিকে আমি গেছি, ওখানে ম্যাক্সিমাম লোকে বেশিরভাগ লোকে কি করে পোনা মাছের উৎপাদন করে।
1: আচ্ছা,
0: আপনি একটু আগে যে বললেন যে কোনো এই যে বন্যার জলে বন্যা আসার ফলে কি করতে হবে কি না করতে হবে, তো আমি এই কয়েকদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আমাদের তো এই অবস্থা কি করা যায়, যদিও আমি আমাদের বিভাগ কিন্তু ওনাদের সঙ্গে জড়িত না, তবে যেই হোক আমাদের উদ্দেশ্য তো মাছ উৎপাদনে, সেই হিসেবে কি হলো ধরুন একটা ওখানে প্রায় শিলকুড়ি অঞ্চলের প্রায় যেগুলো যে রিয়ারিং ট্যাঙ্ক যেটা লালন পুকুর বলে বলি আমরা আর নার্সারি ট্যাঙ্ক আতুর পুকুর বলি যেটা বলি, সেই পুকুরগুলো প্রায় জলের নিচে যাওয়ার ফলে কি হলো অনেকাংশ মাছ বেরিয়ে গেছে আর অনেকাংশ থেকে গেছে সেখানে। কিন্তু আমি বলতে চাই ওনাদের সবারকে যে এইভাবে যে রিয়ারিং ট্যাঙ্ক নার্সারি ট্যাঙ্ক বা স্টকিং ট্যাঙ্কেই বলুন মানে পালন পুকুরেই বলুন যেখানে বন্যার জল ঢুকেছে, বিশেষ করে যারা পোনা মাছের চাষ করে ওনাদের উচিত যেখানে সেখানে যেগুলো মাছ এখনও বাকি আছে সেগুলো তুলে নিয়ে অন্য জায়গায় সংরক্ষণ করে সেখানে, দেখুন বন্যার জল ঢুকার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এই যে মৎস্যভুক মাছ বোয়াল আয়ের শোল গজার এগুলো ঢুকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এগুলো কি করে এই পোনা মাছগুলো খুব মানে খায় আর কি, ফলে ওনাদের আর্থিকভাবে অনেক লোকসান হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য বলছি যে সেই পুকুরগুলিতে সেই ফিশারিগুলিতে যদি ডুবে যায় সেই ফিশারিগুলিতে জাল দিয়ে জাল টেনে

এগুলো যে মাছ আছে বের করে সংরক্ষণ করে নিতে হবে, এবং যেগুলো মৎস্যভোগী মাছ আছে সেগুলো মেরে বাজারে বিক্রি করুন বা নিজেই খান, সেটা করতে হবে। এবং সেই জলে দেখুন বন্যা জল ডুগার পরে জলের অম্লত্ব বেড়ে যেতে পারে, যেখানে অ্যাসিডিটি যদি জলে বেশি হয় সেখানে মাছের উৎপাদনে ব্যাঘাত ঘটে, সেই জন্য সেখানে ধরুন ওনা প্রতি বিঘাতে যদি আপনি দশ প্রথমবারে যে বন্যা জল যাওয়ার সঙ্গে সঙ্গে যদি 10 কেজি করে যে চুন দিন, তাহলে সেই জলের যে গুণাগুণ সেটা আবার আসবে এবং মাছ উৎপাদনে সহায়ক

0: প্রতি বিঘাতে যদি আপনি দশ প্রথমবারে যে বন্যাজল যাওয়ার সঙ্গে সঙ্গে যদি 10 কেজি করে যে চুন দিন, তাহলে সেই জলের যে গুণাগুণ সেটা আবার আসবে এবং মাছ উৎপাদনে সহায়ক হবে। তখন আবার নতুন করে সেখানে ডিম পোনা ছেড়ে সেখানে হয়তো বা আবার মাছ চাষ শুরু করতে পারেন। ঠিক সেইভাবে বড় বড় ফিশারিগুলোতে তো সম্ভব না, এই সেভাবে জলটা শুকিয়ে দেওয়া বা জল থেকে মাছ বার করা তো সম্ভব না, তো সেখানেও সেইভাবে চুনের চুন দিয়ে সেটা ট্রিটমেন্ট করা যায়। আর যেগুলো যে মৎস্যভোগী মাছ আছে সেগুলো সেগুলো ধরে সেগুলো ধরে সেগুলো যতদূর পারে ধরে বাইরে আনা উচিত। তবে সেইভাবেই আবার কেউ যদি আবার নতুন করে চাষ করতে হয় তাহলে জল শুকিয়েও পাম দিয়ে জল শুকিয়েও নতুনভাবে পুকুরটা তৈরি করা প্রয়োজন। পুকুর তৈরির ক্ষেত্রে তো যারা চাষ করে ওনারা সবাই জানে যে পুকুর থেকে যদি কাদা থাকে তাহলে বের করতে হবে, কাদা বের করতে হবে। আর যদি রৌদ্র দেয় তাহলে খুব ভালো, সেটা একটু শুকিয়ে তারপরে চুন দিতে হবে প্রতি বিঘাতে 30-40 কেজি করে একবারের জন্য, আতর পুকুর বা যদি এই লালন পুকুর হয়। আর তারপরে ধরুন ওর 6-7 দিন পরে গোবর দিতে হবে, গোবর সারের কাজ করে খুব ভালো। ছোটো মাছের যারা যে চাষ করতে হয় গোবর দেওয়া সবচেয়ে ভালো। গোবর দেওয়ার পরে আর যেগুলোতে যদি জল শুকানো সম্ভব না হয় তাহলে মহুয়া কল বলে আছে, সেটা প্রতি বিঘাতে 300 কেজি করে মহুয়া দিলে কি হয়, সেখানে যেগুলো যে মৎস্যভোগ মাছ আছে সেগুলো মারা যাওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য যা অনিষ্টকারী যারা জলজ উদ্ভিদ আছে সেগুলো মরে যায়। মরে যাওয়ার পরে দেখুন এটা দেওয়ার পরে 7 দিন পরে সেখানে চুন দেওয়া যায়, চুন না দিলেও হয় যদি মহুয়া কল ব্যবহার করা হয়। মহাকুলের গুণাগুণ হলো কি, সেটা এই বিষের কাজও করে আবার পরে সেটা সারের কাজও করে। হ্যাঁ, তো আমাদের সচরাচর এখানে হয় না, আমি প্রথমবার এবার কালানি এনেছি, আমরা কালানি এনে শুরু করেছি। আমাদের একজন মহলদার আছে, ওনার প্রায় সেভাবে 5 বিঘের মতন বিয়ারিং ট্যাঙ্ক আছে, সেখানে ব্যবহার করেছে ভালো, নিজস্ব ভালো ভালো একটা ফসল আশা করা যাচ্ছে। ঠিক যে ভাই ওই চাষি ভাই বন্ধুকে সেটাই বলছি যে সেইভাবে মহাকুল ব্যবহার করে সেখানে 7 দিন পরে চুন দিয়ে যদি পারা যায় দিয়ে সেটা উপযুক্ত করে তুলে উপযুক্ত করে প্রায় 15 দিন পরে গোবর সার দেওয়ার পরে বা মহাকুল দেওয়ার 15 দিন পরে সেখানে যদি ডিম পোনা চারা হয় তাহলে সেটা আবার ভালো ফলনের আশা করা যায়।
1: আচ্ছা আচ্ছা,
0: দেখুন সেটা আমি যেগুলো আপনি বললেন যে রাসায়নিক সারের কথা বললেন সেগুলো সাধারণত পালন পুকুরেই চাষি ভাইরা করে থাকেন, আর সেটা করতে হয় পরিপূরক খাদ্য হিসাবে। হ্যাঁ, সেখানে পরিপূরক খাদ্য হিসাবে দিতে হয়, দেওয়া উচিত। দেখুন আজকাল প্রাকৃতিক উপায়ে মাছ উৎপাদন হয় না, সেটা আগেই বলেছি। এখন উন্নত প্রথায় অর্থাৎ আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করলেই কিন্তু মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমাদের যে চাহিদা সেটাও মেটানো সম্ভব হবে, অন্যথায় কিন্তু সম্ভব না। সেই জন্য যারা যে মাছ চাষে উৎসাহী বা যারা আমাদের মাছ চাষ করে যাচ্ছেন ওনাদের যদি এই মাছ চাষ বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে হয় তাহলে আমার মনে হয় যে আমাদের জেলা যে মীন আধিকারিক যে আধিকারিক অফিস আছে ওখানে এসে সেই সম্বন্ধে যদি তথ্যগুলি নিয়ে যান তাহলে ভালো হয়, এবং আমাদের এখানে আসলেও আমরাও সাহায্য করব, আমরা সবসময় ওনাদেরকে স্বাগত জানাচ্ছি।
2: তো এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একটি আলোচনা, মীন পালকেরা কখন কি করবেন, আর এ নিয়ে আলোচনা করলেন মহিতোষ বর্মন। তো এবারে কৃষক বন্ধুরা আমাদের আসরে আছে একখানি আধুনিক গান কিশোর কুমারের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। তো কৃষক বন্ধুরা, এবারে আমরা শুনব একখানি লোকগীতি ভূমির শিল্পীদের পরিবেশনায়।

এতক্ষণ একখানি লোকগীতি শুনলেন কৃষক বন্ধুরা, ভূমির শিল্পীদের পরিবেশনায়। তো আমাদের হাতে আজ আর সময় নেই, আসর থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

এতক্ষণ শুনলেন চাষাবাদের কথা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হিমানীশ ভট্টাচার্য। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন হম দিল দে চুকে সনম ছবি থেকে। কণ্ঠে কবিতা কৃষ্ণমূর্তি, মোহাম্মদ সালামত এবং ডোমিনিক।

এবারের গানখানি শুনবেন দিল তো পাগল হে ছবি থেকে, উদিত নারায়ণ এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 7:34:42। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ শুনবেন, এর পরপরই শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। রেলমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000,000,000 টাকারও বেশি বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী আজ তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। কেন্দ্র আইনগত পরিমাপ বিজ্ঞানের নিয়ম মেনে ভোজ্য তেলের প্যাকেটে নির্দিষ্ট আকার ও মাপ নির্ধারণ করেছে। সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেবার সময়সীমা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি ফাইনালে ভারত আজ জাপানকে হারিয়ে খেতাব জয় করেছে। বিজয়ী দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গেছে। সেই জন্য তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে শুধু নথিবদ্ধ করে রাখাই হবে না, সেগুলির বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। আকাশবাণী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যের রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে 1,00,000,000 টাকারও বেশি কাজ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী বলেন, রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশন করা হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
1: ইউপিএ সরকার কে সময় ভি মাত্র 4,000 করোড় রুপে রেলওয়ে কো মিলতে থে বঙ্গাল কে লিয়ে। আজ মোদি জি 14,000 করোড় রুপে রেলওয়ে কে লিয়ে দেতে হ্যায় বঙ্গাল কে ডেভেলপমেন্ট কে লিয়ে। 102 স্টেশন কা পুনর্নির্মাণ, জিসমে সে 10 স্টেশন কা কাম অলরেডি কমপ্লিট হো গিয়া হ্যায়। বন্দে ভারত সবসে পহলে স্লিপার চালু হুই পশ্চিম বঙ্গ মে, অমৃত ভারত ট্রেন সবসে পহলে চালু হুই পশ্চিম বঙ্গ মে। আজ 9 বন্দে ভারত এক্সপ্রেস চল রহি হ্যায় পশ্চিম বঙ্গ মে, 1 স্লিপার এক্সপ্রেস চল রহি হ্যায় বন্দে ভারত কি, আর 13 অমৃত ভারত ট্রেনস চল রহি হ্যায় পশ্চিম বঙ্গ মে।
0: রেলমন্ত্রী বলেন, রেলের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে ভারতের অর্থনৈতিক বিকাশে গতি আনতে বিভিন্ন চিন্তাভাবনা ও পদক্ষেপ নিয়ে মত বিনিময় করেছেন। কেন্দ্রীয় সরকার আইনগত পরিমাপ বিজ্ঞানের কাঠামোর আওতায় ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার বা মাপ নির্ধারণ করেছে, যার ফলে বাজারে অনেক বেশি স্বচ্ছতা ও সামঞ্জস্য থাকবে। উপভোক্তা বিষয়ক বিভাগ এই কাঠামোর আওতায় ভোজ্য তেল ও চর্বির নিট পরিমাণ এবং প্যাকেটের আদর্শ আকার নির্ধারণ সংক্রান্ত কার্যপ্রণালী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের সংশোধন করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী পাম অয়েল, পামোলিন, সয়াবিন

তেল, সূর্যমুখী তেল, সর্ষের তেল, চীনাবাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান্ড অয়েল, তুলোর বীজের তেল এবং ভুট্টার তেল সহ প্রধান ভোজ্য তেলগুলির জন্য প্যাকেটের আদর্শ আকার নির্দিষ্ট করা হয়েছে। অনুমোদিত প্যাকেটের আকারগুলি হল 200 গ্রাম, 500 গ্রাম, 1 থেকে 5 কেজি, 15 কেজি এবং 20 কেজি। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ বলেছেন, যুব সমাজই দেশের মূল শক্তি এবং বিকশিত ভারত বাস্তবায়নের জন্য মূল চালিকা শক্তি। নতুন দিল্লিতে আয়োজিত মাই ভারত ইউথ কনভেনশনে ভাষণে ডক্টর মান্ডাভিয়া বলেন, দেশের মোট জনসংখ্যার 65% অনূর্ধ্ব 35 বছর, যার ফলে ভারত বিশ্বের অন্যতম তরুণ জনগোষ্ঠীর দেশ হিসেবে পরিচিত। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই সরকারি সিকিউরিটিজে বিদেশি শেয়ার বাজারে বিনিয়োগকারী বা এফপিআই দের বিনিয়োগ সংক্রান্ত নিয়ন্ত্রণ কাঠামোর গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘোষণা করেছে। বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করা এবং নিয়মকানুন বা কমপ্লায়েন্সের শর্তাবলী সরলীকরণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঞ্জাবে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম 15 জনের বেশি। ঘটনাটি ঘটে আজ সকালে পাঞ্জাবের ফিরোজপুর ফজিলকা রোডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়কে সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, পড়ুয়ারা মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। মধ্যপ্রদেশে আজ রাজ্যসভার নির্বাচনের জন্য বিজেপির দুই প্রার্থী তরুণ চুগ এবং রজনীশ আগরওয়াল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোপালে বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্রগুলি জমা দেওয়া হয়। কংগ্রেস তাদের প্রার্থী হিসেবে মন্দসৌরের প্রাক্তন সাংসদ মীনাক্ষী নটরাজনকে মনোনীত করেছে। মধ্যপ্রদেশের রাজ্যসভায় 3টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার 8ই জুন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বহু দেশই অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হলেও ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ জিডিপির বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠকে বসবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবে। বিদেশমন্ত্রী আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী টোন কজারেশকে অভিনন্দন জানিয়েছেন। স্লোভানিয়ায় প্রধানমন্ত্রী জেনেজ জাসনার নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারের বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টোন কজের। তার 30 বছরের কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে। বাহরিন জানিয়েছে, ইরান তাদের ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, তবে সেগুলি প্রতিহত করা গেছে। বাহরিন এবং কুয়েতের বিদেশ মন্ত্রক এই ঘটনার নিন্দা করেছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ দল সেদেশের সরকারের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আইনি ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছে। পাশাপাশি তারা এও অভিযোগ করেছে যে তারা পর্যাপ্ত চিকিৎসাও পাচ্ছেন না। ভারতের আবহাওয়া দফতর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর আগামী 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত কেরালাম, লাক্ষাদ্বীপ এবং কর্ণাটক উপকূল সংলগ্ন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে আজ ভারত পুরুষদের বিভাগে আয়োজক জাপানকে 4-1 ব্যবধানে পরাজিত করে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পদক জয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ 2026-এর জয়ী ভারতীয় পুরুষ অনূর্ধ্ব 18 হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী অনূর্ধ্ব 18 এশিয়া কাপ 2026-এ ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব 18 দলকেও অভিনন্দন জানান। দাবার গ্র্যান্ডমাস্টার রমেশ বাবু প্রজ্ঞানন্দা প্রথম ভারতীয় দাবারু হিসেবে নরওয়ে চেস টুর্নামেন্টের ওপেন বিভাগে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। নরওয়ের অস্লোতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক প্রতিযোগিতার 10ম তথা শেষ রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমারকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রজ্ঞানন্দাকে তার এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার।
তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরো আধুনিক গতিশীল

ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। প্রধানমন্ত্রী আস্থার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হল, বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ এবছর 1.5 কোটি টাকা পর্যন্ত এবং আগামী অর্থ বছর থেকে তা 2 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করার বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত। রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলা ডিব্রুগড়ে উন্নয়ন পর্ষদ গঠনের জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত। সিবিএসই দ্বাদশ শ্রেণীর উত্তরপত্রে প্রাপ্ত নম্বর যাচাই এবং পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার আগামীকাল হচ্ছে অন্তিম দিন এবং চলতি শিক্ষাবর্ষ থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আসামের ইতিহাস ও ভূগোল বাধ্যতামূলক করার জন্য এসসিইআরটির সিদ্ধান্ত। এবারে বিস্তারিত খবর। আগামী 6ই জুলাই থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশন 21 দিন ধরে চলবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত সন্ধ্যায় অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন। তিনি বলেন যে বাজেট গৃহীত হওয়ার পর আগামী 1 আগস্ট থেকে রাজ্য সরকারের প্রতিটি প্রকল্প পুনরায় নিয়মিতভাবে কার্যকর করা হবে। তিনি আরও জানান যে রাজ্য সরকার বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ এবছরে 1.5 কোটি টাকা পর্যন্ত, আগামী অর্থ বছর থেকে তা বাড়িয়ে 2 কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডক্টর শর্মা জানান যে বিধায়ক তহবিলে নির্ধারিত 2 কোটি টাকার মধ্যে 10% টাকা অন্যান্য ব্যয়ের জন্য ধরা হবে, অর্থাৎ 1.8 কোটি টাকা মূল তহবিলের জন্য ব্যবহার হবে এবং আরও 20 লক্ষ টাকা অন্যান্য কাজে ব্যয় হবে। ক্যাবিনেট রাজ্য সরকারের সকল কর্মচারী এবং পেনশনারদের মহার্ঘ ভাতা বর্তমানের 58% থেকে বাড়িয়ে 60% করার বিষয়ে অনুমোদন জানিয়েছে। এই সিদ্ধান্তের ফলে 8 লক্ষেরও বেশি কর্মচারী ও পেনশনার উপকৃত হবেন। এদিকে ক্যাবিনেট রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলা ডিব্রুগড় উন্নয়ন পর্ষদ গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এই পর্ষদের আওতায় শহরটির 20 কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত উন্নয়নমূলক কাজকর্ম করা হবে। এর জন্য 500 কোটি টাকা ধার্য করা হয়েছে। এছাড়া ডিব্রুগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রশান্ত ফুকনকে রাজ্যের দ্বিতীয় রাজধানী অঞ্চলের উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে অনুমোদন জানানো হয়েছে। শ্রী ফুকনের সঙ্গে রাজ্য সরকারের গৃহ নির্মাণ বিভাগ ও শহর পরিক্রমা বিভাগের সচিবকে উপাধ্যক্ষ হিসেবে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা এ বিষয়ে বলেন,
1: এই ডিব্রুগড়ৰ ছেকেণ্ড ষ্টেট কেপিটেল নিৰ্মাণৰ বাবে ৰাজ্য চৰকাৰে 500 কোটি টকা ব্যয় কৰিব অভাৰ এ পিৰিয়ড অফ 5 ইয়াৰ্চ। বাকী নৰ্মেল যি তাত স্কিম হৈ থাকে, ৰাস্তা ঘাট, স্কুল কলেজ, মেডিকেল কলেজ, এইবিলাকৰ উপৰিও অকল ষ্টেট কেপিটেলৰ দৃষ্টিভংগীৰে, অভাৰ এণ্ড এবভ ষ্টেট কেপিটেলৰ দৃষ্টিভংগীৰে 500 কোটি টকাৰ বাজেট অভাৰ এ পিৰিয়ড অফ 5 ইয়াৰ্চ আবণ্টন কৰিব। আৰু বৰ্তমান স্বাভাৱিকতে এই ডিব্ৰুগড় সদৰ সমষ্টিৰ বিধায়ক হিচাপে প্ৰশান্ত ফুকন ইয়াৰ অধ্যক্ষ হ'ব, কিন্তু পৰৱৰ্তী সময়ত এইটো পদেন পোষ্ট হ'ব। যোনেই ডিব্ৰুগড়ৰ বিধায়ক হয় তেওঁৱেই এই পদটোত অধিষ্ঠিত হ'ব।
0: শক্তিপীঠ কামাখ্যাধাম পর্যন্ত প্রস্তাবিত করিডোর নির্মাণ সম্পর্কে আজ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। জেলা আয়ুক্ত চক্র আধিকারিক, কামাখ্যা মন্দিরের 2 জন কর্মকর্তা এবং স্থানীয় জনসাধারণের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কামাখ্যাধামের উন্নয়ন এবং যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সম্পর্কে আলোচনা করা হয়। শ্রী বড়ুয়া আসন্ন অম্বুবাচী মেলার প্রস্তুতি সম্পর্কেও পর্যালোচনা করেন। উল্লেখ্য, শক্তিপীঠ কামাখ্যা দেবালয়ে আগামী 22 জুন থেকে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হবে। দেবালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী 22 জুন রাত 9:08:42 সেকেন্ডে অম্বুবাচীর প্রবৃত্তি হবে। প্রবৃত্তির সঙ্গে সঙ্গে কামাখ্যা মন্দিরের দুয়ার ভক্তদের জন্য

বন্ধ করে দেওয়া হবে। 23, 24 এবং 25 জুন কামাখ্যা মন্দিরের দ্বার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। 26 জুন থেকে অম্বুবাচীর নিবৃত্তির পর মন্দিরের দ্বার ভক্তদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও অম্বুবাচীর সময় নীলাচলে দেশ বিদেশের ভক্তদের সমাগম হবে বলে দেবালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন। স্বাধীন আসামের প্রথম মুখ্যমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী লেখক লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর আজ জন্মদিন। 1890 সালে আজকের দিনে নগাঁওয়ের রহাতে তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনের শেষে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে জড়িত হয়ে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনে যোগদান করেন। আসামের প্রতি তার গভীর ভালোবাসা এবং উল্লেখযোগ্য অবদানের জন্য তদানীন্তন আসামের রাজ্যপাল জয়রাম দাস দৌলতরাম তাকে লোকপ্রিয় উপাধিতে ভূষিত করেন। 1999 সালে তাকে মরণোত্তরভাবে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে সম্মানিত করা হয়। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর জন্মদিনে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, আসামের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থ সুরক্ষিত করে ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আসামবাসীকে চিরকাল রক্ষা কবচ প্রদান করে গেছেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গোপীনাথ বরদলৈর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আসামের স্বার্থ, সংস্কৃতি ও জনসাধারণের অধিকার সুরক্ষিত করার জন্য গোপীনাথ বরদলৈ সারাজীবন সংগ্রাম করে গেছেন বলে উল্লেখ করে শ্রী সোনোয়াল তার দেশপ্রেম, দূরদর্শী নেতৃত্ব ও জনসেবার আদর্শ রাজ্যবাসীকে সর্বদা অনুপ্রাণিত করবে বলে মত প্রকাশ করেছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। সিবিএসই দ্বাদশ শ্রেণীর উত্তরপত্রে প্রাপ্ত নম্বর পরীক্ষা ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেবার শেষ দিন আগামীকাল পর্যন্ত ধার্য করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ বলেছে যে শিক্ষার্থীরা আগামীকাল মধ্যরাত পর্যন্ত আবেদনপত্র দাখিল করতে পারবে। শিক্ষার্থীদের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে সিবিএসই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছে। এর আগে আবেদনপত্র দাখিলের শেষ দিন 6 জুন বলে ঘোষণা করা হয়েছিল। এদিকে চলতি 2026-2027 শিক্ষাবর্ষ থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আসামের ইতিহাস ও ভূগোল বাধ্যতামূলক করা হবে। এই সম্পর্কে বিদ্যালয়সমূহের পরিদর্শক, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক, জেলা মিশন সমন্বয়ক এবং শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের রাজ্য শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পর্ষদ ACERT-র পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে। এর সঙ্গে পাঠ্যপুস্তক, শ্রেণীকক্ষে পাঠদান মূল্যায়ন সম্পর্কিত নির্দেশনাও রয়েছে। সিআরটি সঞ্চালকের জারি করা নির্দেশনা অনুসারে দুটি বিষয়ের পাঠদান চলতি জুন মাস থেকেই হবে। এসসিআরটি ইতিমধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আসামের ইতিহাস ও আসামের ভূগোল শীর্ষক পাঠ্যপুস্তকগুলি পৃথক পৃথকভাবে প্রণয়ন করে বের করেছে। মূলত আসামের সমৃদ্ধ ইতিহাস ও ভৌগোলিক বৈচিত্র্যের বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজ শ্রীভূমি শহরে এক বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থির পৌরোহিত্যে অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ এবং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে করিমগঞ্জ জেলা কংগ্রেস, শহর ব্লক কংগ্রেস সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও পদাধিকারীরা উপস্থিত থেকে দুই বিধায়ককে অভিনন্দন জানান। শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকার নালুগাঁওয়ে সম্প্রতি দুই নাবালকের উপর সংঘটিত হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, গত 1 জুন একটি গরু হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাথারকান্দি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে আমাদের শ্রীভূমি সংবাদদাতা জানিয়েছেন। ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করেছে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে শিলচরে যোগ বিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়ুষ মন্ত্রণালয় স্বীকৃত যোগ সার্টিফিকেশন বোর্ড এবং ইন্ডিয়ান ইয়োগা অ্যাসোসিয়েশন অনুমোদিত যোগ শিক্ষা প্রতিষ্ঠান নিরাময় স্কুল অব ইয়োগা এডুকেশন আসাম ও গুরুচরণ বিশ্ববিদ্যালয় শিলচর যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। গত বুধবার থেকে শুরু হওয়া এই কর্মশালা আজ শেষ হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এবং অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্মারক ও শংসাপত্র দেওয়া হয়েছে।
এল আলিকুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ ইকো ক্লাব এবং আইকিউএসির যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল এক সচেতনতামূলক কার্যসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার গুরুত্ব সম্পর্কে

0: সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই কার্যসূচির মূল উদ্দেশ্য। অনলাইন প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে পরিচ্ছন্নতা বৃক্ষরোপণ কার্যসূচি ছিল এই দিনের বিভিন্ন কার্যসূচি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি। বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ এবছর 1.5 কোটি টাকা পর্যন্ত এবং আগামী অর্থ বছর থেকে তা 2 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করার বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত। রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলা ডিব্রুগড়ে উন্নয়ন পর্ষদ গঠনের জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত। সিবিএসইর দ্বাদশ শ্রেণীর উত্তরপত্রে প্রাপ্ত নম্বর যাচাই এবং পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার আগামীকাল হচ্ছে অন্তিম দিন এবং চলতি শিক্ষাবর্ষ থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আসামের ইতিহাস ও আসামের ভূগোল বাধ্যতামূলক করার জন্য এসসিইআরটির সিদ্ধান্ত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
3: আকাশবাণী শিলচর, এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল অর্থাৎ 7 জুন 2026 ইংরাজি রবিবার, অমৃতবাণী সকাল 6:05, ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল 6:10, খেতে খামারে সকাল 6:30, লোকগীতি শুনবেন মঞ্জুশ্রী দাসের কণ্ঠে সকাল 6:35, সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা, সকাল 7:40 দুপুর 1টায় শুনবেন বাবুল সুপ্রিয়র কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি শুনবেন সকাল 8:40 শম্পা কুণ্ডুর পরিবেশনায়, সকাল 8:50, দুপুর 12:30 এবং রাত 9:30 শুনবেন বাংলা ছবির গান। সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও তারানা শুনবেন সুমিত্রা গুহর কণ্ঠে। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শরৎবাদন শুনবেন ব্রিজ নারায়ণের পরিবেশনায়। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন বেলা 10টায়, বেলা 10:30, বেলা 12টায়, রাত 7:15 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান শিশুমেলা শুনবেন বেলা 11টায়, আমার কথা অনুষ্ঠান বেলা 11:30, এতে শুনবেন নিবেদিতা নাথের নিজের কথা। এর পরপরই থাকবে লোকগীতির পরিবেশনা, বেলা 11:30 মঞ্জুশ্রী দাস এবং শিবানী দাসের পরিবেশনায় লোকগীতি। দুপুর 1:15 শুনবেন বাসবী নন্দীর পরিবেশনায় আধুনিক গান। দুপুর 1:40 শুনবেন নাটক মানব যাত্রা। দুপুর 2:45 গিটার বাদন শুনবেন রমন রায়ের পরিবেশনায়। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধে 6:15 শুনবেন যুববন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী, চাষ আবাদের কথা সন্ধে 6:45, এতে গ্রীষ্মকালীন ফসলের যত্ন নিয়ে আলোচনা করবেন বিমলেন্দু রক্ষিত, রাত 8টায় শুনবেন আহরণ। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি গেয়ে শোনাবেন সুজিত গঙ্গোপাধ্যায়, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15, রাত 9:30 শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। এতক্ষণ শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী শিলচর, কোভিড সতর্কতা মেনে চলুন, মাস্ক পরুন, শারীরিক দূরত্ব রাখুন, নিয়মিত হাত ধুয়ে নিন। আকাশবাণী শিলচর, এবারে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন শ্যামাসঙ্গীত, শিল্পী পরিমল ভট্টাচার্য ও

পরপর দুখানি শ্যামাসঙ্গীত শুনলেন পরিমল ভট্টাচার্যের কণ্ঠে। শ্যামাসঙ্গীতের অনুষ্ঠানে এবারের শিল্পী মীনাক্ষী বরাইক।

শ্যামাসঙ্গীতের অনুষ্ঠানে পরপর দুখানি শ্যামাসঙ্গীত শুনলেন মীনাক্ষী বরাইকের কণ্ঠে। আকাশবাণী শিলচর। এবারে হিন্দি ছবির গান শুন।

হিন্দি ছবির গান শুনলেন। শেষ গানটি ক্যা কহনা ছবি থেকে, কবিতা কৃষ্ণমূর্তি এবং হরিহরনের কণ্ঠে আপনারা শুনলেন আকাশবাণী শিলচর। এবারে লঘু শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে।

এতক্ষণ লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনলেন পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে আকাশবাণী শিলচর। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সমাচার সন্ধ্যা, তারপর নিউজ অ্যাট নাইন এবং সবশেষে স্পটলাইট।

এতক্ষণ শুনলেন প্রথমে সমাচার সন্ধ্যা দিল্লি কেন্দ্র থেকে, তারপর নিউজ এট নাইন এবং সবশেষে স্পটলাইট আকাশবাণী শিলচর। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্টজ এবং FM 102.3 মেগাহার্টসে। এবারে শুনবেন লোকগীতি। পাপিয়ার কণ্ঠে

দ্বিতীয় অধিবেশন আজ এখানেই শেষ হল। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55 মিনিটে। স্টুডিওর ঘড়িতে এখন রাত 10:30। শুভরাত্রি।

আমাদের দ্বিতীয় অধিবেশন আজ এখানেই শেষ হল। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।